বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ সোমবার, 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 27 মুহররম 1448 হিজরি, 13 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল ও এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: taken across Borishal district for the Prime Minister's visit. Prime Minister Tariq Rehman has directed authorities concerned to maintain maximum alert and close coordination in protecting lives and property of flood-affected people nationwide. The directive came during a virtual meeting with field-level administration from 8 divisions at Prime Minister's office yesterday. During the meeting, officials briefed the Prime Minister on the latest flood situation in their respective areas, including the extent of damage, the condition of shelter centers, rescue operations, relief distribution, and healthcare services. The Prime Minister said protecting people's lives and property must remain the administration's highest priority during the ongoing emergency and stressed that there is no room for negligence. Prime Minister Tariq Rehman has directed the authorities concerned to expedite two major waste-to-energy projects for Dhaka using modern environment-friendly technology. He gave the directives at a meeting on the proposed projects for Amin Bazar under Dhaka North City Corporation and Mathuwal under Dhaka South City Corporation at Secretariat in the capital yesterday. President Mohammad Shahabuddin has called upon all concerned to transform the country's population into resources by ensuring quality education, modern healthcare, skill development, employment, and good governance. He made the call at a program marking the World Population Day at the Osmani Memorial Auditorium in the capital yesterday. The president emphasized on ensuring a manageable population and giving top priority to improving its quality. Flood Forecasting and Warning Center has said the water levels of rivers may rise and exceed the danger level in some districts of northeastern, northern, and southeastern regions of the country. The center disclosed this in its latest forecast yesterday. It said there is a risk of short-term flooding in the low-lying areas near the rivers. The center further added that water is flowing above the danger level at 5 points of 3 rivers, Bandarban and Duhajari of Shangu River, Markuli and Finchuganj of Kushera River and Kolmakanda of Shaveshuri River. Meanwhile, the Ministry of Disaster Management and Relief has allocated an additional 50 lakh taka and 1,000 metric tons of rice for Chittagong and 30 lakh taka and 700 metric tons of rice for Khagrachuri, Rangamati and Bandarban districts of the Chittagong hill tracks to help flood-affected people. In addition, 20 lakh taka and 250 metric tons of rice have been allocated for Cox's Bazar and 5 lakh taka and 100 metric tons of rice for Moulubi Bazar in Sylhet. This additional allocation was given in phases from last Thursday. This is Bangladesh Better giving you the news. Veteran politician, former acting president, former speaker of Jatiyo Shongshud and member of BNP Standing Committee, Barrister Jomiruddin Sarkar, has been laid to rest in the Jatiyo Shongshud premises yesterday. Earlier, his first Namaz-e Janaza was held at Taqwa Mosque in Dhanbandi after Johor prayers and the second at the South Plaza of the Jatiyo Shongshud building. Leader of the House, Prime Minister Tariq Rehman, Leader of the Opposition, Dr. Shafiqur Rehman, Speaker, Retired Major Hafizuddin Ahmed Bir Bikram, Home Minister Saluddin Ahmed, Ruling Party Chief Whip Nurul Islam Muni and other members of Parliament attended the funeral. They paid tribute to the deceased and placed wreaths on his coffin. On behalf of the party, Prime Minister Tariq Rehman, along with party leaders, placed flowers on the coffin of Jomiruddin Sarkar. Barrister Jomiruddin Sarkar breathed his last while undergoing treatment at a hospital in the capital yesterday morning. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rehman expressed deep shock and sorrow over his death. At least 27 people have been killed in a fire that tore through a bar in Bangkok. Thai Prime Minister Anutin Chanvirku said this today. Firefighters were called to the scene just after the fire broke out at midnight. Firefighters were reportedly able to bring the flames under control in about half an hour, but the result was already devastating. Footage posted on X shows the flames blasting out of the bar as people ran out, some screaming and some falling over. Thai Prime Minister told media at the scene that 27 bodies have been recovered and more than 60 people have been taken to hospital. Thai outlet Thairat reported a number of people are still missing. The cause of the fire is still under investigation. The U.S. military has carried out multiple attacks across Iran, saying they were aimed at degrading Tehran's ability to disrupt commercial vessels in the Strait of Hormuz. Iran says 10 to 11 enemy projectiles targeted Qusam Island, as explosions have also been reported in the port city of Bandar Abbas. This attack came after U.S. Central Command CENTCOM said the country's forces are positioned and prepared to ensure freedom of navigation in the Strait of Hormuz despite Iranian aggression. Iran's Hormuz Khan province's governorate says no civilian casualties have been reported so far after the latest U.S. strikes. Earlier, Iranian missiles and drones targeted the United Arab Emirates, Qatar, Kuwait, Oman, and Bahrain. Meanwhile, at least 6 people killed by Israeli attacks on Gaza yesterday, and Israeli attacks have also continued in Lebanon despite a ceasefire. Tennis, and Italian Jannik Sinner clinched the title of Wimbledon for the second consecutive win, beating German Alexander Zverev by 3-1 set at the All England Club last night. Earlier, Czech youngster Linda Noskova clinched the title of Wimbledon Women's, defeating her friend Karolina Muchova by 2-1 set. Dhaka Meteorological Office says under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Rajshahi, Mohammed Singh, Dhaka, Chattogram and Sylhet divisions till 12 this noon. Meanwhile, Focus Volatile 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Prime Minister is going to Borishal today on a day-long visit to join several programs. Tariq Rahman instructs careful and coordinated efforts to protect lives and property of flood-affected people. President calls for transforming country's population into a resource through quality education, skill development and good governance. Flood situation is active in north and southeast of country. Disaster and Relief Ministry allocates additional 1.5 lakh taka and 2,050 metric tons of rice. Veteran politician and former interim president Barrister Jomiruddin Sarkar laid to eternal rest. At least 27 killed in Bangkok bar fire. And Italy's Jannik Sinner clinches second straight Wimbledon tennis title, beating Germany's Alexander Zverev. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Nurun Nahar Shumona. ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গতকাল বিভাগীয় কমিশনারগণের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন বিভাগের বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে তার সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের মতামত তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর রহমান, র্যাব 6-এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় অংশ নেন। খুলনা বিভাগের 10 জেলা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত হন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে নগরীর যে সকল স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সে সকল এলাকার পানি ইতোমধ্যে অনেকটাই নেমে গেছে, তবে আবারও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় সেজন্য 3টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীরা ড্রেন ও খালে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে পানির প্রবাহ বৃদ্ধিতে কাজ করছে। তিনি গতকাল মহানগরীর মাথাভাঙ্গায় আলুতলা সুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনকালে এই কথা বলেন। কেসিসির প্রশাসক পর্যায়ক্রমে সবগুলো গেট সংস্কার করার উপর গুরুত্ব আরোপ করেন এবং আগামী 4 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত গেটটি সংস্কার কাজ শেষ হবে বলে জানান। এছাড়া তিনি 10 গেট সহ 331 নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, অতিবর্ষণে জেলায় 6000 হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 127টি মাছের ঘের পানিতে তলিয়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে সভায় অবহিত করা হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুল সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাশেদুল বশির খানের সভাপতিত্বে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউদ্দিন, সিভিল সার্জন ডাক্তার আশা মোহাম্মদ মাহবুবুল আলম ও 250 শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জেলা উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া এই উপলক্ষে এক আলোচনা সভা গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশী এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। মরমী কবি পাগলা কানাইয়ের 137তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির সমাধিস্থলে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর আয়োজন করে। খেলার খবর, ফুটবল। খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15-দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় তেরোখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন একাদশ 1-0 গোলে রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুরে গাংনি উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় ধানখোলা ইউনিয়ন ফুটবল একাদশ টাই ব্রেকারে 4-1 গোলে কাথলি ইউনিয়ন ফুটবল একাদশকে এবং কাজীপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাই ব্রেকারে 3-2 গোলে বামন্দী ইউনিয়ন ফুটবল একাদশ পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতে এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন শাহানা সুলতানা বিউটির কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। আয়োজনের সর্বশেষ গানটি শুনবেন শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানটির কথামালা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন কামাল হাসান, গানের কথামালা সাজিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান ও সুর করেছেন শেখ আলী আহমেদ।

ইসমত ফারজানা সুমির কণ্ঠে গানটি শুনলেন। গানটির কথা লিখেছিলেন এ ডি এম রতন ও সুর করেছিলেন অপূর্ব রায়। এবারের গানটি শুনবেন ইস্টার জাহান লিজার কণ্ঠে। গানটির কথা লিখেছেন শামসুর আলী বিশ্বাস ও সুর করেছেন শেখ আব্দুসালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: আপনারা বর্ণালীর আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটি শুনবেন কামাল হাসানের কণ্ঠে। গানের গীতিকার মোকাম আলী খান, সুরকার তৌহিদ হাসান ফারুকী।

আপনারা বর্ণালী রায়চনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটি শুনবেন শিরিন সুলতানার কণ্ঠে। গানের কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক ও সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

এতক্ষণ বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল নয়টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শোয়াইব আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী বরিশাল সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা শরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, এক্ষেত্রে কোন ধরনের গাফলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে সিলেট অঞ্চলে মনু নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি গতকাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কার কাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত

0: বরাদ্দ দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যাংকিং খাত লুটপাট এবং জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সরকার কোন ধরনের আপোষ করবে না। তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিকেলে আবার শুরু হয়। মন্ত্রী বলেন, বড় ধরনের ঋণ কেলেঙ্কারী ও আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তি ও ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে সরকার ইতিমধ্যে ব্যাপক আইনগত কার্যক্রম শুরু করেছে। সংসদের বৈঠক আজ বিকেল তিনটায় আবার বসবে। ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চান ফিরাকুল আজ এ তথ্য জানান। মধ্যরাতে আগুন লাগার পরপরই অগ্নি নির্বাপকদের ঘটনাস্থলে ডাকা হয়। জানা গেছে, তারা প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। থাই সংবাদমাধ্যম থাইরাত জানায়, বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণটি এখনও তদন্তাধীন। খেলার খবর টেনিস। ইতালীয় টেনিস তারকা ইয়ানিক সিনার গতরাতে আলেকজান্ডার জাভারেভকে 3-1 সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন শিরোপা জিতেছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বাহুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: আজ 29শে আষাঢ়। আষাঢ়ও কিন্তু তার জানান দিচ্ছে বৃষ্টি, অবিরাম বৃষ্টি। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতারও। এরকম একটা পরিবেশে কেমন আছেন সবাই সেটা জানতেই এবং সেই সাথে আপনাদের পছন্দ করা গান শোনাতে কিন্তু চলে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান রূপালীর আয়োজনে, যেখানে আপনারা শুনবেন আপনাদের পছন্দ করা সব জনপ্রিয় ছায়াছবির গান। পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি চন্দ্রা দেবনাথ,
1: আমি নূরজাহান আক্তার,
0: প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল ও এলিজা আক্তার। বন্ধুরা, কথা কিন্তু হবে প্রতিদিনের মতো আজও সেই চিরচেনা নাম্বারে।
1: তবে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি বন্ধুদের, আজকে কিন্তু কোনো চিঠি নেই।
0: হ্যাঁ, একদমই তাই, এবং সেজন্য কিন্তু মনটা একটু খারাপ যে কেন চিঠি আসেনি।
1: তবে আমরা আশা করব বন্ধুরা অবশ্যই ভবিষ্যতে আমাদেরকে চিঠি লিখবে।
0: হ্যাঁ, একদমই তাই, কারণ বন্ধুদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা একদমই
1: থাকতে পারি না। আমরা চাই যে বন্ধুদের ভালোবাসা নিয়ে রূপালীর ভুবন আপনাদের
0: একদম রাঙিয়ে তুলি আমরা সব সময়।
1: তো যাই হোক, বন্ধুদের সাথে ফোনে কথা হবে, বন্ধুদের সাথে কথা হবে 0197412170 এই নাম্বারটিতে। তবে গান শুনবো আমরা, অনেক গান কিন্তু রয়েছে।
0: হ্যাঁ, আমাদের আয়োজনে কিন্তু অনেক গান রয়েছে, এবং সেই সাথে কিন্তু আপনাদের জন্য যে নাম্বারটি দেওয়া হলো, সব বন্ধুই তো আমাদেরকে ফোন করেন, তবে আমরা চাই যে প্রতিদিনই নতুন কোনো বন্ধু যদি আমাদের সাথে যুক্ত হন তবে আমাদের কিন্তু ভালো লাগবে।
1: আমাদেরকে চিঠি লিখতে পারেন, চিঠি লেখার ঠিকানা রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 90000।
0: হ্যাঁ, এবং নাম ঠিকানা অবশ্যই তুলে নিয়েছেন, এবং যাদের জানা আছে তো জানা আছেই। আমরা কিন্তু আশা রাখব পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের চিঠি পাব।
1: ঠিক তাই। তো আর কথা না বাড়িয়ে আমরা না হয় গানেই চলে
0: যাই। একদমই তাই, কারণ বন্ধুরা অপেক্ষা করছেন কখন তার পছন্দের গান শুনতে পাবেন। প্রথমেই শোনাবো সুফল বিশ্বাসের পছন্দ করা গান, রায়ের মহল খুলনার বন্ধু, আশা করছি সাথেই আছেন, শুনতে চেয়েছিলেন মধুমালা মদন কুমার এই ছায়াছবির গান রুনা লায়লা ও তার সঙ্গীদের কণ্ঠে। চলুন শুনে আসি আপনার পছন্দের।

প্রিয় শ্রোতা, রূপালী রাজনে শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন চুরিয়ালা ছায়াছবি থেকে। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন লাভলী নন্দন প্রতাপ খুলনার বন্ধু কুমার শানুর কণ্ঠে। শুনি এবারের গানটি।

0: সুপ্রিয় শ্রোতা, সময় হয়েছে আপনাদের সাথে কথা বলার। 01974-121-970 সেই চিরচেনা নাম্বার। আমরা কিন্তু চিঠি পাইনি, আগেও বলেছিলাম, তো আমাদের কিন্তু একটু মন খারাপ, মন ভালো হতে পারে।
1: আবারও চেষ্টা করছি বন্ধুদেরকে ঠিকানাটা জানিয়ে দেওয়ার। বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 90000। এই ঠিকানায় লিখে ফেলেন আপনাদের মনের কথা, আপনাদের চিঠির অপেক্ষায় থাকলাম। তো ফোন কথা হয়ে পারে, তাই না? এখন আমরা না হয় ফোনই নেই,
0: এবং আমাদের কাছে ফোনও চলে এসেছে, দেখে নেব প্রথম কে যুক্ত হয়েছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা সকলে ভালো আছি, কার সাথে কথা বলছি? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। স্বামী স্ত্রীর যুদ্ধ ছায়াছবি থেকে আপনি গান শুনতে চেয়েছেন।
1: আমরা চাই না কোনো যুদ্ধ, আমরা চাই শান্তি।
0: একদমই তাই। কে রয়েছেন পরবর্তীতে?
1: হ্যালো,
0: প্রেমিক যেজন এই শিরোনামের গান শুনতে চেয়েছেন কাশিম ভাই। চেষ্টা করব, আশা করছি সাথে থাকবেন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো,
2: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: ভাই আপু কেমন আছেন?
0: আমরা সকলে ভালো আছি। কার সাথে কথা বলছি?
2: আমরা ভালো নাই বলতে, চট্টগ্রামের বাঁশখালী, চাম্বল, সবকিছু একদম মানে ডুবে
1: প্রাকৃতিক দুর্যোগ মানেই তো এরকম, এই সব মোকাবেলা করেই তো চলতে হবে।
2: মাননীয় তারেক রহমানকে একটু জানিয়ে দিবেন এই বার্তাগুলো, যাতে এমপি দ্বারা না দিয়ে তিন নেতা কর্মী দিয়ে মানে আমাদের বরাদ্দ গুলো যাতে দেয়।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, আপনি আপনার অনুরোধটি বলেন।
2: সেটা ভালো না, জামাতের যেটা এমপি আছে,
0: আপনি আপনি আপনার পছন্দের গানটি বলুন।
2: আমাকে গান শোনাবেন কাজের মেয়ে, কাজের মেয়ে ছবি থেকে এই মধুসূচনায় মনসু তুষায় এই গানটি শোনাবেন।
0: আচ্ছা, আপনার নাম ঠিকানাটি কিন্তু বলেননি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যাঁ, একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা চেষ্টা করব যে যেখানে আছি সেখান থেকে নিরাপদে থাকার। কে রয়েছেন? হ্যালো,
3: হ্যালো দিদি, ভালো আছেন?
0: আমরা ভালো আছি, কার সাথে কথা বলছি? হ্যাঁ নিত্যানন্দ দাদা বলুন।
3: ছবির নাম প্রেমের জ্বালা,
0: প্রেমের জ্বালা।
3: জি
1: আমরা ভালো আছি।
3: আমাকে গান শোনাবেন, ছবির নাম হচ্ছে লাঠি।
1: আচ্ছা,
3: আর গান শিরোনাম হচ্ছে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, শিল্পী হচ্ছে আপনার রোনা লালা ও এন্ড্রু কিশোর।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, চেষ্টা থাকবে আপনার পছন্দের গান শোনানোর জন্য। কে রয়েছেন পরবর্তী বন্ধু? হ্যালো, শুভ সকাল।
4: দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ দাদা বলুন।
4: আমাকে গান শোনাবে বেদের মেয়ের জ্যোৎস্না ছায়াছবি থেকে, প্রদীপ পাদেশির কথা, মা আমি বন্দি কারাগারে, এই শিরোনামে গান শোনাবে।
0: আচ্ছা ঠিক আছে, মা আমি বন্দি কারাগারে এই শিরোনামের গান শুনতে চেয়েছেন বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর।
1: হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: শুভ সকাল, আমার দুই আপুই ভালো আছে?
1: জি আমরা সবাই ভালো আছি।
5: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জোরদার বড়কুলা পাংশা থেকে বলছি আপু।
1: আচ্ছা বলেন।
5: ওই যে আমার বন্ধু শৈলকুমার সেলিম রেজাতে ছবির গান শুনছি, যদিও
1: আপনার
0: পছন্দের গান শুনতে পাবেন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বালিয়া তালা থেকে। আচ্ছা বলেন, অনুরোধটি বলেন।
6: আর আমার গান শোনাবেন মনের জ্বালা।
1: আচ্ছা,
6: হুম,
1: কোন গানটি? আচ্ছা, মনের জ্বালা ছায়াছবি থেকে এস আই টুটুলের কণ্ঠে গান শুনতে চেয়েছেন বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো,
7: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
7: আব্দুর রহমান পাংশা রাজ।
1: আব্দুর রহমান পাংশা রাজ, হ্যাঁ হ্যাঁ বলুন।
7: মনের জ্বালা ছবি থেকে যে কোনো একটি।
1: আচ্ছা ঠিক আছে, মনের জ্বালা ছায়াছবির গান শুনতে চেয়েছেন, যে কোনো একটি, চেষ্টা থাকবে আপনাদের পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা সকলে ভালো আছি বন্ধু। ঠিক আছে, আসলে খুবই কষ্টে। যাই হোক, আমরা চাই আপনার মনের মানুষটা খুব শীঘ্রই আপনার কাছে আসুক
0: এবং আপনি খুঁজে পান তার। হ্যালো
8: দিদি, নমস্কার।
0: নমস্কার,
8: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, মাদারপুর থেকে।
0: হ্যাঁ
8: মায়েশপুর দিনেই তো।
0: হ্যাঁ হ্যাঁ বলুন
8: দিদি, আপনারা সবাই ভালো আছেন?
0: আমরা সকলে ভালো আছি,
8: আশীর্বাদ করি, ভালো থাকুন। ছায়াছবির নাম হলো মুঠো ভাত, এই এক মুঠো ভাত ওই ছবি থেকে একটি গান শোনাবেন আর আপনারা ভালো থাকবেন।
0: আচ্ছা ঠিক আছে, এক মুঠো ভাত ছায়াছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন বন্ধু, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য।
1: হ্যালো, অসম্ভব সুন্দর একটি গান শুনতে চেয়ে সুফুল বিশ্বাস আপনি অনুরোধ করেছেন, এই মুহূর্তে নিয়ে নেব সব
0: শেষ ফোন, দেখি কে রয়েছেন আমাদের সাথে। শুভ সকাল,
1: নন্দপ্রতাপ খুলনার বন্ধু, নামটি আর একবার?
8: রাজু
0: রায়। আচ্ছা,
8: আমাদের গান শোনাবেন গাড়িয়াল ছবির একটি গান।
1: আচ্ছা,
8: তুমি কেমন গাড়িয়াল এই
1: গানটি বন্ধু, গতকালই কিন্তু এই গানটি শোনানো হয়েছে, হয়তো বা আপনি অনুষ্ঠান শোনেন নাই। যাই হোক, আমরা চেষ্টা করবো আপনার অনুরোধটি রেখে দেওয়ার, কোনো এক আয়োজনে অবশ্যই আপনি আপনার গানটি শুনতে পাবেন। তো এই মুহূর্তে আর কথা নয়,
0: আমরা ফিরে যাব আবারও গানের ভুবনে। এবারে শোনাবো আনন্দ অশ্রু ছায়াছবি থেকে গান কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পলাশ সরকার, কাঞ্চননগর, ডুমুরিয়ার বন্ধু।

সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব কঠিন বাস্তব মানচিত্রের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও তার সঙ্গীরা। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন জ্ঞানেন্দ্র পাল, আপনি মহেশপুর ঝিনাইদহ থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব নয়নের আলো ছায়াছবি থেকে গান সামিনা চৌধুরীর কণ্ঠে। গানটি শুনতে চেয়ে জুয়েল রানা বড়াইগ্রাম নাটোর থেকে আপনি অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা এবারে শুনবেন রাখাল রাজা ছায়া ছবির গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটি শুনতেছে পাংশা রাজবাড়ি থেকে খোকন চন্দ্র, আপনি অনুরোধ করেছিলেন।

সুপ্রিয় শ্রোতা, এবারে শুনবেন শিল্পী ছায়াছবি থেকে গান রুনা লায়লার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে এ কে ফজলুল হক আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আমাদের আজকের রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশাল জেলা সফর করবেন। এ সময়ে বিভিন্ন কর্মসূচি ও সভায় যোগদান করবেন। কিছুক্ষণের মধ্যে এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। অনুষ্ঠান শুরু হওয়ামাত্র আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। ততক্ষণ শুনতে থাকুন দেশের গান।

0: যে আমরা আপনারা নিশ্চয়ই শুনেছেন নির্বাচনের আগে আমরা কিন্তু বলেছিলাম যে সারা বাংলাদেশে আমরা দুটো অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে এই খাল খনন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ সারা বাংলাদেশে, এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়াও এই কর্মসূচি চালু রেখেছিলেন, এই কর্মসূচি আমরা আবার ইনশাল্লাহ বাংলাদেশে চালু করেছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আজকে এখানে আমি এসেছি, এখানে বৃক্ষরোপণ আমরা করব। তবে এই যে বৃক্ষরোপণ করব, আমি আসার সময় রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ রাস্তার দুই ধারে অনেকগুলো গাছের চারা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, কেউ কেউ রোপণ করেছেন, কেউ কেউ রোপণ করবেন। যেই চারাগুলো রোপণ হয়নি আমি খেয়াল করে দেখলাম অনেকে চারা যে মাটিটা থাকে সেই মাটিটা একটা পলিথিন দিয়ে প্যাঁচানো থাকে, কিন্তু পলিথিনটা শুদ্ধ গর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো পলিথিনটা শুদ্ধ যদি গর্তের মধ্যে আপনারা দিয়ে দেন তাহলে তো জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কাজটা করেছেন দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো গাছটা বৃক্ষরোপণ আমাদের গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন বর্ষাকালে বৃষ্টি হয়, আচ্ছা ভাই আগে ডাক দাবা শেষ করি তারপরে স্লোগান দেয়, এখন না আসতে আসতে। এখন এই যে দেখেন আমরা দেখেছি যে দেখেন চট্টগ্রাম অঞ্চলের দিকে প্রায় পাঁচটি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে, তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেকদিন, তাই না? বৃষ্টি এই যে হচ্ছে মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল না বৃষ্টির, এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, এই যে আবহাওয়ার এই যে এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা হচ্ছে কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই কারণ যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, পড়ে এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয় আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই, এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। এবং ইনশাল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে, যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই, কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজে এই গাছটা যেটা আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন, যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটির গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, এই সেই বাতাসের যে যে শান্তির স্পর্শ বাতাস সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে, এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই শেখের সুবিধাটা পায় আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমরা আমি আমার চারাটি রোপণ করছি। যারা যারা এখনো রোপণ করেননি তাদের অনুরোধ করব। কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে উঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন আল্লাহ দেওয়া এই নিয়ামত এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। আপনারা আজকে যারা আড়াই হাজার দু হাজার না এখানে আড়াই হাজার গাছ রোপণ করা হবে, যারা আড়াই হাজার গাছের চারা রোপণ করবেন তাদের সকলকে আমি অনুরোধ করবো আসুন সুন্দরভাবে আমরা চারাটি রোপণ করি, আমরা একসাথে আজকে আড়াই হাজার চারা রোপণ করি আগামী দুই মিনিটের মধ্যে। হ্যাঁ আচ্ছা, বৃক্ষরোপণ উপলক্ষে একটা সুন্দর স্লোগান আমরা তৈরি করেছি, বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বৃক্ষরোপণে জোরে বৃক্ষরোপণে সবার আগে হলো না, আরো জোরে বলতে হবে বৃক্ষরোপণে সবার আগে ইয়েস। আসেন বিসমিল্লাহ বলে আমরা গাছের চারাটি রোপণ করি।
1: আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌর নদীর বাটাজোর ইউনিয়নের নব খননকৃত শরিকল বাটাজোর খালপাড়ে একটি নারিকেলের চারা রোপণ করছেন। এই নারিকেলের চারা রোপণের মধ্য দিয়ে তিনি আজকে বরিশালের যে কর্মসূচি রয়েছে দিনব্যাপী সেটির উদ্বোধন করলেন। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ে বর্তমান সরকার তার পরিবেশ সংরক্ষণের যে নির্বাচনী ইশতেহার ছিল সেটির কার্যক্রম শুরু করেছেন। আপনারা জানেন যে গত জুন মাসে কক্সবাজার জেলার চকরিয়ায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন। এবং আজকে কিন্তু যে গৌর নদীর বাটাজোর ইউনিয়নের নব খননকৃত সারিকল বাটাজোর খালপাড়ে আনুষ্ঠানিকভাবে এই যে বৃক্ষরোপণ করলেন, এই যে খালপাড় আপনাদের জানিয়ে রাখতে চাই এটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খালের খাল পুনঃখননের যে কর্মসূচি গ্রহণ করেছেন এবং যেটি ইতিমধ্যেই কিন্তু বেশ এগিয়েছে সেই নব খননকৃত এই খালপাড়েই কিন্তু এটি বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সঙ্গে দেখতে পাচ্ছি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও দেখতে পাচ্ছি, তিনিও রয়েছেন, জহিরুদ্দিন স্বপন এমপি রয়েছেন বরিশালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, রয়েছেন বরিশাল জেলা এবং বিভাগের বিএনপির নেতৃবৃন্দ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই মুহূর্তে যে গাছটি রোপণ করছেন সেটি হচ্ছে কিন্তু নিম গাছ। এটি একটি নিম গাছ, আপনাদের জানিয়ে রাখি পরিবেশের জন্য সবচেয়ে ভালো উপযোগী যে বৃক্ষ সেটি হচ্ছে নিম গাছ। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ পর্যন্ত যতগুলো জায়গায় বৃক্ষরোপণ করেছেন বা বৃক্ষ চারা রোপণ করছেন সব জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিমের চারা রোপণ করছেন। এবং নিমের চারা কিন্তু একটি ঔষধি বৃক্ষ। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর প্রথম দিকে শাসন আমলে কিন্তু সৌদি আরবে সৌদি বাদশাকে এই নিম গাছের চারা উপহার দিয়েছেন এবং সেখানে যে মক্কানগরীতে যে বিশাল বাগান সৃজন হয়েছে নিম গাছের সেটি কিন্তু নামেই পরিচিত হয়েছে জিয়া বৃক্ষ নামে স্থানীয় লোকজন সেখানে দিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ পরেই তিনি কিন্তু আরও একটি কর্মসূচিতে যোগ দেবেন, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। আমরা দেখতে পাচ্ছি আরও একটি বনজ গাছ কিন্তু তিনি রোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আসলে ফলজ ঔষধি এবং বনজ গাছ রোপণের মধ্য দিয়ে যে তিন ধরনের তিন ধরনের বৃক্ষরোপণের যে ধরনের কার্যক্রম আমরা এখানে একটু বলে রাখতে চাই, এই যে বৃক্ষরোপণের যে সামাজিক আন্দোলনের যে রূপায়ণ, অর্থাৎ আজকে যে সেটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিশেষভাবে উল্লেখ করতে পারি। তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কিন্তু প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচির অভিযান করেছিলেন এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি 1994 সালে প্রথমবারের মতো বৃক্ষমেলার আয়োজন করেছিলেন দেশব্যাপী এবং তিনি বৃক্ষমেলায় জাতীয় পুরস্কার যে প্রদান প্রবর্তন করেছিলেন যেটি আজকেও কিন্তু বিদ্যমান রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কার ঢাকার বাংলাদেশ চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিতরণ করেছেন, প্রদান করেছেন। সামাজিক বনায়নের মধ্য দিয়ে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, শুধু পরিবেশ সংরক্ষণ নয়, খাদ্যের সংস্থান নয়, কিংবা আমরা যদি বলি যে দৃষ্টিনন্দন কোনো প্রাকৃতিক সমারোহ নয়, বরং পরিবেশ সব মিলিয়ে বৃক্ষ কিন্তু আমাদের একটি একেবারে জীবন ধারণের নিত্য নৈমিত্তিক অনুষঙ্গ। সেই বিষয়টিকে কিন্তু বেগম খালেদা জিয়া এই ছড়িয়ে দিয়েছিলেন সমাজের প্রত্যেকটি স্তরে এবং আমরা দেখেছি সবার আগে বাংলাদেশ শিরোনামে জাতীয়তাবাদী দল এবার নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছিল, সে ইশতেহার কিন্তু স্পষ্টভাবেই লেখা ছিল যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাকে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও একটি বৃক্ষরোপণ করছেন, এখানে একটু বলে রাখি আমরা তার বৃক্ষরোপণ করবার যে কৌশলটি কিন্তু ভিন্ন রকম। তিনি নিজ হাতে কিন্তু কাদা লাগিয়ে, মাটি লাগিয়ে, মাটি চুয়ে, মাটি নিজেই কিন্তু গাছের গোড়ায় স্থাপন করছেন, এটি করে থাকেন, আমরা বিগত আমলগুলোতে দেখেছি। কক্সবাজারের চকরিয়া থেকে শুরু করে এ পর্যন্ত তিনি যতগুলো জায়গায় যাচ্ছেন এই কর্মসূচিকে সফল করবার জন্য তিনি কিন্তু এই কাজটি করছেন এবং আজকের যে জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে, যে একটি নব গৌরনীতির বাটাজোর ইউনিয়নের নব খননকৃত সারিকল বাটাজোর খালপাড়ে এটি অনুষ্ঠিত হচ্ছে, এই খালটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে রাখছি যে নব খননকৃত, অর্থাৎ বিএনপির যে নির্বাচনী ইশতেহার আগামী পাঁচ বছরে 20,000 কিলোমিটার খাল খনন যে কর্মসূচি সেটির অংশ হিসেবে কিন্তু এটি করা হয়েছে, খনন করা হয়েছে। এবং সেই খাল পারেন শুধু দৃষ্টিনন্দন করবার জন্য নয়, বরং পরিবেশ সংরক্ষণ সহ নানাবিধ যে উপকারী বিষয়গুলো আমাদের জীবনের অনুষঙ্গ হয়েছে বৃক্ষের সঙ্গে, সেগুলিকে ধারণ করে কিন্তু আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্ষমতা অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনরায়ে, বিপুল জনরায়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর এই প্রথমবারের মতো বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঢাকাতেও কিন্তু ঢাকা থেকে যখন রওনা হয়েছেন তখনও কিন্তু বৈরী আবহাওয়া ছিল, প্রচণ্ড বৃষ্টিপাত ছিল, এই বৃষ্টিপাত উপেক্ষায় করে কিন্তু তিনি এই কর্মসূচিতে বরিশালে প্রথমবারের মতো সরকার প্রধান হিসাবে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে কিন্তু তিনি একের পর এক এখানে এসে অনেক কর্মসূচিতে অংশ নেবেন এবং এর পরপরই কিন্তু একই জায়গায় অর্থাৎ গৌরনদীর বাটাজোরে এলাকায় কিন্তু তিনি ফ্যামিলি গার্ড বিএনপির যে আরও একটি বড় ধরনের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ফ্যামিলি গার্ড কর্মসূচিতে যোগ দেবেন, প্রদানে যোগ দেবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝরিদ্দিন স্বপন এখন কথা বলছেন।
2: আমাদেরকে প্রধানমন্ত্রী কর্তৃক আজকে এই আমাদের বৃক্ষরোপণকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের নূতন খাল হয়েছে, খাল খরচ হয়েছে, এর পাশে এই বৃক্ষরোপণ হয়েছে। আল্লাহর মধ্যে যত ভালাই আছে আপনি সমস্ত ভালাইকে দান করেন, আল্লাহ যত খারাপই আছে খারাপই আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে আপনি হায়াতের প্রতি বরকত দান করেন। আল্লাহ যেসব কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচি বাস্তবায়ন করে তৌফিক দান করেন। আল্লাহ পর থেকে নিচ থেকে আপনি হেফাজত করেন। আসমানি জমি আসমানি উঠে নেন, যাকে জমি পাড়ায় জমি দখল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাকে কবুল করেন, তার সহকর্মীদের কবুল করেন, সারা দেশের মানুষকে কবুল করে নেন। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আমাদের এই এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শাহাদাত হিসেবে কবুল করে নেন। আল্লাহ সাহাবিদের সাথে আল্লাহ শাহাদাতকারী সাহাবিদের সাথে হাসন দর্শন করেন। আমাদের ম্যাডামকে আল্লাহ সাহাবিদের সাথে জান্নাতের মাকাম উচ্চ মাকাম দান করেন। আর আল্লাহ কুকুর রহমানকে আপনি জান্নাতের মধ্যে বড় আকাম মাকাম দান করেন। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সমস্তকে হেফাজত করেন, আসমানি জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, তার সাথে যত সহকর্মী আছে তাদেরকে হেফাজত করেন, দেশকে হেফাজত করেন, মন্ডল কবুল করেন। আল্লাহ বললে বন্ধুকে আমাদের হেফাজত করেন, খারাপই আছে খারাপই দান করে খারাপ হেফাজত করেন, ভালাই দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালাই ভালাই দান করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করেন, আমাদের কবুল করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
1: শ্রোতা বন্ধুরা, বৃক্ষরোপণের পর আনুষ্ঠানিকভাবে মোনাজাত করা হলো। মাননীয়
0: ভাই বোনেরা, এই যে আমরা যে গাছের চারা রোপণ করলাম, আমি কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করেছি এবং আহ্বান করেছি, এই গাছের যত্ন নিতে হবে। এই গাছের যদি আমরা যত্ন নেই, গাছটি যখন বড় হবে তখন এটা কি অন্য দেশে বাতাস দিবে? অন্য দেশের মানুষকে বাতাস দিবে? কাকে বাতাস দিবে? এই এলাকার মানুষকে। এই গাছের সুফল যেটা যেটা সুফল আছে সেটা কে ভোগ করবে? এইটা ভোগ করবে মানুষ, এই এলাকার মানুষ ভোগ করবে। আরেকটি বিষয় আপনাদের সকলকে আমি বলতে চাই, একটি বিষয়, এই দেশটির মালিক কারা? আমরাটা কারা? এই দেশের জনগণ। এখন যেহেতু আপনারা এই দেশের জনগণ, এই দেশের মালিক, আপনি যেই ঘরের মালিক, যেই ঘরে আপনি থাকেন সেই ঘরের যত্ন কে করে? সেই ঘরটি যদি ময়লা হয়ে যায়, কোন একটি খুঁটি দুর্বল হয়ে যায়, তো সেটির যত্ন কে করে, ঠিকঠাক কে করে? ঘরের মালিক করে না? ঘরের মালিক করে। তো দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে পত্রপত্রিকা খুললে আমরা দেখি বিভিন্ন জায়গায়, এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে, এই এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। এবং খাল বিল যদি বন্ধ হয়ে যায়, এই খালটি যদি চালু থাকে, এই খালে যদি পানি প্রবাহিত করে, উপকারটা কাদের হবে? এই এলাকার মানুষের হবে। অর্থাৎ সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। তো সেই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যেখানে সেখানে বাজার আছে, সেইখানে বিভিন্ন রকম কাগজ পত্র, পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, বিভিন্ন জিনিস পড়ে, প্লাস্টিকের বোতল পড়ে পরিবেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতিটা কার হবে বলেন তো? কারণ এই যে ঢাকা শহরে গেলে এই বিভিন্ন পরিবেশের কারণে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ট্রাকের ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া, এই ময়লা, মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এই গ্রামে আসলে তাও কিছুটা ভালো লাগে, তাও কিছুটা বুক ভরে শ্বাস নেওয়া যায়, কিন্তু এই আবর্জনা দিয়ে যদি সব জায়গায় ভরে যায়, তাহলে তো পুরো দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে, তখন ছোট বড় সব মানুষের ক্ষতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসজনিত বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, এবং এখানে আজকে মিডিয়ার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। আমাদের কোন একটা ব্যবহার যদি নেই, ব্যবহারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, পানি খেলাম, পানির বোতলটা খালি হয়ে গেল, আমরা যেখানে সেখানে ফেলে দেই। কোন একটা প্যাকেটে করে আমরা কিছু নিয়ে যাচ্ছি, জিনিসটা যখন বের করলাম প্যাকেটটার প্রয়োজনীয়তা ফেলে ফুরিয়ে গেল, আমরা প্যাকেটটা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এতে করে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পরবর্তীতে আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা যদি নিজের ঘর নিজে পরিষ্কার না রাখি, নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। আমরা যখন ছবিতে দেখি, টেলিভিশনে বা অন্য জায়গায় যখন অন্য অন্য দেশের ছবি দেখি, আমরা মাঝে মাঝে বলি না, আহা ওদের রাস্তাঘাট কি পরিষ্কার, কি সুন্দর বলি আমরা, মাঝে মাঝে মনের মধ্যে আসে না এই কথাটা, আসে এই কথাটা, কিন্তু ভাই ওদের দেশে রাস্তাঘাট তো ওরাই পরিষ্কার করে রাখে, এই অন্য জায়গা থেকে তো মানুষ গিয়ে করে না, তার দেশ সেই সুন্দর করে রাখে। আসুন না আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আপনাদের বাড়িতে, একটা বাড়িতে যদি পাঁচ সাত জন মানুষ থাকে, আপনার পরিবারে তো পাঁচ সাত জন মানুষ থাকে, থাকে না? এখন একজন মানুষ যদি সারাদিন বাড়ি পরিষ্কার করে আর বাকি পাঁচ সাত জন মিলে যদি সারাদিন ময়লা করে, ওই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব? ঘর পরিষ্কার গুছিয়ে রাখা সম্ভব? তো দেশটাও তো ঘরের মতনই, কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি যাদের দায়িত্ব পরিষ্কার তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে, তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে, যেখানে ময়লা ফেলার জায়গা সেই ময়লাটা সেখানেই ফেলতে হবে। আমরা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলি, একদিকে যেরকম দেখতে খারাপ লাগবে, আপনারা তো বাসে করে বিভিন্ন জায়গায় যান, যান না বরিশাল সদরে যান, ঢাকায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাসে করে যখন যাবেন দেখবেন যেখানে বাজার ঘাট দোকানপাট আছে সেখানে ময়লা দিয়ে ভরা, সেখানে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। ময়লা দেখতে কারো ভালো লাগে? তো ময়লা হলে কি হয়, পরিবেশটা ময়লা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাহলে আসুন আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে, আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আমরা এইভাবে, এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে, প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পলিথিন ফেলে দিয়ে গেছে, কাগজ ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আসুন আজকে থেকে আমরা চেষ্টা করি, আমরা যত্রতত্র ময়লা ফেলবো না, আমরা যত্রতত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলা যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো আমরা সেইখানে সেটি ফেলে দিব। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারি কি ভাই, এই চেষ্টাটা আমরা করতে পারি? খুব কাজরা আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে, এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে রে হাত ধুয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে, তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিয়েছি, যখন আমি টিস্যু ব্যবহার করি, করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা, আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসতেছে, সারাদিনে সব টিস্যু গিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই, আমি রাত্রে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলার জায়গা সেখানে আমি টিস্যুগুলো নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু। কাজেই আমি এই কাজটি চেষ্টা করেছি, আমি আস্তে আস্তে আমার মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আজকে থেকে, এই অভ্যাসটা আমরা সকলে মিলে তৈরি করতে পারবো, এবং এই অভ্যাসটা যদি আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো, যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে, নিজের দেশের মানুষ যেমন প্রশংসা করবে, একইভাবে বিদেশ থেকে যারা আসবে তারাও বলবে যে বাংলাদেশ একটি পরিষ্কার দেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের দেশটাকে গুছিয়ে রেখেছে, পরিচ্ছন্ন করে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই যেই কথাটি আমি বলেছি, এই কথাটি, এই কাজটি যদি আমরা করতে পারি, এটি দেশের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ, এটি দেশের জন্য বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি সুন্দর সুস্থ দেশ গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আজকের এই কর্মসূচির দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্বস্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব, আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের ঘর বাড়ি রাস্তাঘাট যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব সেই পরিবেশটিকে রক্ষা করার জন্য, পরিবেশটিকে পরিষ্কার রাখার জন্য, পরিবেশটিকে সুন্দর রাখার জন্য। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিমের চারা উপহার দিলেন। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই একই জায়গায় অর্থাৎ গৌর নদীর বাটাজোড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু নবখননকৃত এই বাটাজোড়ে ইউনিয়নের শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ করলেন এবং তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভাষণ দিলেন এবং বৃক্ষরোপণ যে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং আমাদের কিভাবে পরিবেশ নিজেরাই সংরক্ষণ করতে হবে, নিজেরাই এগিয়ে আসতে হবে। শুধু পরিবেশ সংরক্ষণ নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতা যে পরিবেশের ভারসাম্য রক্ষায় অনবদ্য একটি অনুষঙ্গ বা কাজ করে সেটিও কিন্তু তিনি বলেছেন। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহার সবার আগে বাংলাদেশ এই শিরোনামে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন সেখানে তিনি নানামুখী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ জনকল্যাণময় রাষ্ট্র হিসাবে এবং নিরাপদ এবং স্বস্তিময় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে, সেগুলিরই কিন্তু বাস্তবায়ন ঘটছে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে একই জায়গায় গৌরনদী বাটাজোড়ে ফ্যামিলি কার্ডের বিতরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এবারে সেই প্রান্তে আপনাদের নিয়ে যাচ্ছি।
3: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইমন। শ্রোতা বন্ধুরা, আজ বরিশালবাসীর জন্য এক ঐতিহাসিক ও আনন্দের দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহ্যবাহী শেরে বাংলার এই বরিশালে পা রেখেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে সকালের আলোয় চারপাশ ঝলমল করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বৃক্ষরোপণ অনুষ্ঠান উদ্বোধন শেষে আমাদের এই অনুষ্ঠান স্থলে যোগ দিবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান স্থলে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন এবং তিনি এসে পৌঁছালেই আমরা সরাসরি অনুষ্ঠান স্থল থেকে আবারও আপনাদেরকে সকল ধরনের তথ্য জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে ফিরে যাচ্ছি আবারও স্টুডিওতে দেশের গান শোনার জন্য।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ শেষে আমাদের এই ফ্যামিলি কার্ড ভোগীদের সাথে উনি মত বিনিময় করবেন, সেই মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং আমরা উপস্থিত রয়েছি বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে অপেক্ষা করছেন শত শত ফ্যামিলি কার্ড ভোগী সাধারণ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন সেই সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল বাসটিতে, যেটিতে তিনি 17 বছর পর যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন সেই জিয়া বিমানবন্দর থেকে তিনি সম্বর্ধনা স্থলে গিয়েছিলেন এই বাসে করে, সেই বাসটিতেই তিনি এসেছেন এবং এই বাসটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপোষীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি সম্বলিত প্রতিকৃতি রয়েছে, সেই বাসে তিনি এসে নামছেন এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চের দিকে হেঁটে আসছেন এবং এখানে ফ্যামিলি কার্ড ভোগী সাধারণ মানুষ তার জন্য অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি স্নাত সকালে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। তার পাশ থেকে মুখরিত করতালির শব্দ ভেসে আসছে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এদেশের ইতিহাসে এই এক অনন্য দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী তিনি মঞ্চের দিকে হেঁটে আসছেন, সেই সদা হাস্যোজ্জ্বল মুখ যার চিরাচরিত হাসি মুখে লেগেই থাকে। তিনি আজকে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী জনাব এম জহিরুদ্দিন স্বপন রয়েছেন সাথে এবং সরাসরি চলে যাচ্ছেন সাধারণ মানুষের মাঝে, হাত নাড়িয়ে তিনি সাধারণ মানুষকে এই মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সাধারণ মানুষের ভিড়ে মিশে গেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা, সাধারণ মানুষের সেই আকুতি তাকে একবার দেখার জন্য সাধারণ মানুষ ভিড় করেছেন আমাদের মঞ্চের পাশেই এবং সেখানে রয়েছেন শত শত কার্ড ভোগী সাধারণ মানুষ এবং তাদের সাথে তিনি কথা বলবেন কিভাবে এই ফ্যামিলি কার্ড ভোগীরা তারা কার্ড পাচ্ছেন এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্প্রচার মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন উনি এখন মঞ্চে, আমরা সরাসরি চলে যাচ্ছি। শ্রোতা বন্ধু,
1: আমি প্রথমেই কৃতজ্ঞতা জানানোর জন্য অনুরোধ করছি পারুলকে। পারুল, পারুল আসো, আসো এখানে, আসো এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ,
2: আপনার এখানে
3: মোট কতজন পেয়েছে?
2: 617 জন।
3: 617 জন, আচ্ছা আচ্ছা। এই ফ্যামিলি কার্ড আপনি গত 2 মাস ধরে পাচ্ছেন?
2: মে জুন
3: পেয়েছেন। এই ফ্যামিলি কার্ড আপনার কোন উপকারে লেগেছে?
2: অবশ্যই, আলহামদুলিল্লাহ অনেক
3: উপকার। কি সুবিধা ফ্যামিলি কার্ডটা পাওয়ার পরে আপনার কি সুবিধা হয়েছে?
2: আসসালামু আলাইকুম, আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি পারুল আক্তার, শরীগঞ্জ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নাগরিক। স্যার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একটা ফ্যামিলি কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ডটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এতটা উপকার হয়েছে, আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারতাম না, আমি ঠিকমতো প্রাইভেটের টাকা দিতে পারতাম না, সেটাও দিতে পারছি, পাশাপাশি তারা অসুস্থ হলে তাদের ওষুধপত্রও দিতে পারছি, আমি দুবেলা দুমুঠো ঠিকমতো খাবারও খাওয়াইতে পারি এই তরি তরকারি দিয়ে মাননীয় মন্ত্রী, সেটাও আমি পাচ্ছি। আপনি আমাদের ভোরের আগে একটা কথা বলছিলেন যে অসহায় আমাদের নারীদের পাশে আপনি দাঁড়িয়েছেন, যে বলছেন ফ্যামিলি কার্ড দেবেন, সেটা ভোট দেওয়ার পরে ভোটে যে দিয়েছি সেই কালি শুকানের আগেই সেইটা আমরা ফ্যামিলি কার্ডটা পাইছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথা ও কাজের সাথে আমরা মিল পাইছি এবং বাস্তবায়ন করছেন আপনি আমাদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে, আর আমরা যে এতটা উপকৃত হয়েছে, আমাদের অসহায় পরিবারে আমরা কিছুটা হইলেও স্বাবলম্বীর দিকে যাব ইনশাল্লাহ, এই জন্য আল্লাহর দরবারে আপনার জন্য লাখ লাখ শুকরিয়া। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাতে আমাদের দিকে আরো তাকাইতে পারেন সেই জন্য আল্লাহ আপনার জন্য আরো খেয়াল রাখার জন্য দোয়া রইল। সাথে সাথে আমাদের মন্ত্রী সম্প্রচার, তথ্য সম্প্রচার মন্ত্রী, তাকেও তার প্রতিও অনেক দোয়া রইল। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে সবার আগে আমরা ফ্যামিলি কার্ড পেয়েছি। ফ্যামিলি কার্ড পেয়ে আমরা সৌভাগ্যবান, সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর আপনি সবার দিকেই খেয়াল রাখবেন, ফ্যামিলি কার্ড পেয়ে আমরা অনেক খুশি। আর পাশাপাশি উন্নয়নের দিকেও আপনি খেয়াল, বাংলা থেকে রাস্তার দিকে উন্নয়ন, ছয় লাইন রাস্তার দিকেও আপনি একটু খেয়াল রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশ উন্নয়নের জন্য আপনি কঠোর খেয়াল রাখবেন, ভবিষ্যতে যাতে আপনি আমাদের পাশে আরো দাঁড়াতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। আর আপনার পরিবারের সবাইকে দোয়া রইল যাতে আপনার পরিবারে আপনি যেন সারা জীবন আমাদের অসহায়ের পাশে দাঁড়াতে পারেন। আপনার পরিবার থেকে জাইমা রহমান, তারাও যেন ভবিষ্যতে আমাদের দিকে খেয়াল রাখতে পারে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে।
4: আসসালামু আলাইকুম,
1: আপনি তো বক্তব্য রাখবেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড কোন কোন মায়েরা পেয়েছেন একটু হাত তুলবেন, আপনারা যারা পেয়েছেন ফ্যামিলি কার্ড একটু হাতটা তুলে রাখেন, আমি একটু বাছাই করে অন্তত একজন দুজন নিয়ে আসি। এই যে সামনে এই যে বোরখা পরে আছেন, আপনার পাশে একজন মহিলা আছে আপনার ডান পাশে, হ্যাঁ আপনি আসেন বোন, আপনি আসেন, এনায়েত উনাকে নিয়ে আসেন। আচ্ছা, ওনার হাতে দেন মাইকটা। আপনি ফ্যামিলি কার্ড পেয়েছেন? আচ্ছা, ধরেন মাইকটা, ধরতে পারবেন? আচ্ছা,
4: আমাকে প্রধানমন্ত্রী অনেক উন্নত করে দিয়েছে।
1: আচ্ছা, ফ্যামিলি কার্ডটা পেয়ে আপনার কি কোনো উপকার হয়েছে?
4: হ্যাঁ,
1: কি উপকার হয়েছে বলেন তো।
4: মাসে ওষুধ লাগে ডাক্তারে, এখন আমার হাতে একটা সমস্যা, এই যে আপনারা হাতটা দেখতে পারে, এই জন্য আমি অনেক উপকার পেয়েছি।
1: আচ্ছা,
4: এই জন্য আমি কার্ডটা পেয়ে আপনাদের অনেক খুশি হয়েছে।
1: আর কোন উপকারে লেগেছে?
4: না, আর কোন উপকারে হাসপালি, হ্যাঁ পালি, দুইটা হাঁস মুরগি ও পালতে পেরেছি।
1: হাঁস মুরগি পালছেন?
4: হ্যাঁ।
1: আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আবার একটু হাতটা তুলেন তো, আমি আরেকজনের কথা শুনতে চাই। ওই যে গোলাপি কাপড় মাথায় দেওয়া, এই যে সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আসেন বোন, আপনি এদিকে আসেন। আপনি ফ্যামিলি কার্ড পেয়েছেন? আচ্ছা, ওনার হাতে মাইক্রো দেন তো। আচ্ছা, ফ্যামিলি কার্ড পেয়ে কি উপকার হয়েছে, আপনার কোনো সুবিধা হয়েছে?
5: হ্যাঁ, আমার সুবিধা হয়েছে। আমি আপনার কাছে এই ফ্যামিলি কার্ড পেয়ে
1: অনেক, একটু সামনে নেন মাইক্রো, নয় শুনতে পাই না, কাছে নেন।
5: আমি ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি হয়েছি, কারণ আমার সন্তানের আমি লেখাপড়া করাইতে পারতে আছি, আমার সন্তানের সবকিছু দেখাশোনা করাইতে পারতে আছি, আমি অন্য অন্য বিষয় নিয়ে আমি অনেক খুশি।
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। আমার মনে হয় প্রয়োজন আছে। ওয়া আসসালাম। উপস্থিত মহাবনের আসলাম, কেমন আছেন আপনারা সবাই, ভালো আছেন? আচ্ছা, এখন মহাবনেরা, এই যে আপনাদের এখানে 600 মতন পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে, আমি জানি আরো অনেক পরিবার এখানে আছে যারা এখনো পায়নি, ইনশাল্লাহ তারা পাবে। আমরা নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশের মানুষকে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য এবং দেশের জন্য। তার মধ্যে একটি কাজ ছিল, আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, পরিবার মানুষ না, 4 কোটি পরিবার আছে, আমরা এই পরিবারের যে নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এরকম একটি কথা আমরা বলেছিলাম। আজকে এই গৌর নদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে, আরো পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম
3: সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখানি। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা গ্রামের যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে, খেটে খাওয়া মানুষের যে পরিবারগুলো আছে, অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে, আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং আমরা এই বছর আগামী এক বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী এক বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 43 লক্ষ 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো 4 বছর থাকবে, এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আগামী এক বছরে যে সারা বাংলাদেশে, আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরো কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। আমাদের ফ্যামিলি কার্ড করার উদ্দেশ্য কি ছিল, এই যে আমি আসার সময় দেখলাম অনেকগুলো স্কুলের বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, আমরা যেটা মনে করি, আমরা বিএনপি যেটা মনে করি যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য, নারীদের শিক্ষার জন্য। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। এবং শুধু ফ্রি করব না, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। এবং শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এই যে এখানে আমরা 3 জন মায়ের সাথে কথা বললাম, এর বাইরেও আপনারা প্রায় যে 600 মা আছেন, আপনারা নিশ্চয়ই গত 2 মাস যাবত যে ফ্যামিলি কার্ড পাচ্ছেন, হ্যাঁ একবারে তো সব সমস্যার সমাধান হবে না, সংসারে সব সমস্যার সমাধান তো একবারে হয় না, কিন্তু এই 2 মাসে দেখেন অনেক বছর ধরে হয়তো কোনো কাজ আপনি করতে পারছিলেন না, হয়তো ওষুধ কিনতে সমস্যা ছিল, ওষুধ আনলে এটা আনতে পারেন না, এটা আনলে ওষুধ আনতে পারেন না, অথবা ছেলে মেয়ের শিক্ষার ব্যাপারে, অথবা ছেলে মেয়ে কোনো একটা শখ করেছে কিছু জিনিস কিনবে, কাজেই এই জিনিসগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না, কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার ফলে আমরা যে বন্ধের কথা শুনলাম তাদের কাছ থেকে আমরা জানলাম যে ফ্যামিলি কার্ড পাওয়ার ফলে একটু হলেও তাদের জন্য সুবিধা হয়েছে সংসারের কাজগুলো গুছানোর জন্য। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে, দেশের মানুষ যাতে একটু হলেই ভালো থাকতে পারে। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয় তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হবো ইনশাল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আমরা একটি কথা বলি যে আমরা করবো কাজ, গর্ব দেশ, সবার জন্য, সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ। আমরা বলি করবো কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ, সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই, দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, দাঁড়াও না ভাই যারা স্লোগান দিচ্ছ, এই ছেলেপেলেগুলো সব ডিস্টার্ব করে, আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। আপনাদের কাছে আবারও, আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ইনশাল্লাহ আবারও আসবো আপনাদের এলাকায়, আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মুহূর্তে সবার উদ্দেশ্যে যে কথাগুলো বললেন এবং উপকারভোগীদের সাথে কথা বললেন, তাদের সাথে মত বিনিময় করলেন। এই অনুষ্ঠান শেষে তিনি এখন চলে যাবেন বরিশালে। আমরাও কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই সম্প্রচার আমরা শেষ করব। আমরা একটি অত্যন্ত সফল ও সার্থক একটি অনুষ্ঠান উপভোগ করলাম। এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও সামাজিক নিরাপত্তার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের আয়োজনে প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, সবুজ সরকার ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
6: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, সবুজ সরকার ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় ছিলেন তাপসকান্তি তালুকদার। আজকের অনুষ্ঠানে স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন হাসনাতুল আজম ও আমিনুল ইসলাম। নির্দেশনায় ছিলেন কিশোর রঞ্জন মল্লিক। সার্বিক নির্দেশনায় এএসএম জাহিদ মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন হাসনাইন ইমতিয়াজ। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও স্টুডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন বাংলাদেশ বেতার। আল্লাহ হাফেজ।
7: এতক্ষণ বরিশাল জেলার গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নব খননকৃত সরিকল বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন
8: এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান বরিশাল জেলা সফর শেষে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নব খননকৃত সরিকল বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন। এ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম চন্দ্রা দেবনাথ, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল ও এলিজা আক্তার। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা ১১টা বেজে ৫৯ মিনিটে। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় প্রথম অধিবেশনের এখানে সমাপ্ত ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি চন্দ্রা দেবনাথ, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল ও এলিজা আক্তার। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান পরিবেশ বান্ধব দেশ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, কেবল বৃক্ষরোপণ নয়, বৃক্ষকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। দিনব্যাপী বরিশাল সফরে আজ সকালে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে ২৫০০ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। একটি নারকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ শীর্ষক স্লোগানের মধ্য দিয়ে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। মাতা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে ক্ষমতা গ্রহণের পর খাল কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিকে তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পরে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ফ্যামিলি কার্ড বিতরণ শেষে উপস্থিত সুধী সমাবেশে সব ধরনের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী জেলা সদরে ৩০ গোডাউন বধ্যভূমি এলাকা ও ৩০ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এসব কর্মসূচিতে উনার মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে বরিশাল জুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারিক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, এক্ষেত্রে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সহ সব ধরনের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি গতকাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য ৫০ লাখ টাকা ও ১০০০ মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার জন্য ৩০ লাখ টাকা ও ৭০০ মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য ২০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। এর আগে গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ব্যাংকিং খাত লুটপাট ও জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সরকার কোন ধরনের আপোষ করবে না। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত মধ্যরাতে আগুন লাগার পর দমকল বাহিনীর সদস্যরা আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর অনেকে নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার।

0: আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এবারে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।

এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আজ দুপুর 12:15 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশাল জেলার 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন এবং বিকেল 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4:05। পাঁচমিশালী গানের অনুষ্ঠান শুনবেন সন্ধ্যা 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখনই শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি গতকাল সাতক্ষীরার আশাশুনী উপজেলার কোলাঘোলা এবং কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত দুটি সেতুর নির্মাণস্থল পরিদর্শন শেষে একথা জানান। সংসদ সদস্য মহাদ্দিস রবিউল বাশার সহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন গতকাল যশোরের কেশবপুর উপজেলার হরিহর নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বালিয়াডাঙ্গা গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের আশ্বাস দেন। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল ও লবণ সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং থানার অফিসার ইনচার্জ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, বাস টার্মিনাল স্থানান্তর ও মাদক বিরোধী অভিযান জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা বিএনপির আহ্বায়ক, জেলা জামায়াতে ইসলামীর আমির ও প্রেস ক্লাবের সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা পরিষদের মাসিক সভা গতকাল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলা পরিষদের প্রশাসক দেলাওয়ার হোসেন খোকনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার সহ ঝিকরগাছা, বাঘারপাড়া, কেশবপুর ও সারসা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বৃক্ষরোপণ সপ্তাহ 2026 গতকাল উদ্বোধন করা হয়। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুর্বার বাংলা ভাস্কর্যের উত্তর পার্শ্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। ১৬তম জাতীয় আন্ডার গ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড খুলনা রিজিয়ন 2025-এ অসাধারণ সাফল্য অর্জনকারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের গতকাল সংবর্ধনা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী ও এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ মোহাম্মদ আজমতুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা, সেবার মান এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 12-দিনব্যাপী প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট কোর্স এবং মৌলিক প্রশিক্ষণ কোর্স গতকাল আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আরপিএটিসি খুলনায় শুরু হয়েছে। কেন্দ্রের উপপরিচালক খাতুনা জান্নাত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থাপনা, বিধিবিধান, প্রশাসনিক কার্যক্রম, কর্মনৈতিকতা, দাপ্তরিক আচরণ, যোগাযোগ দক্ষতা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবহারিক ও পেশাগত জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এছাড়া অংশগ্রহণকারীদের পেশাগত উৎকর্ষ সাধন এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা এবং 17-20 গ্রেডের কর্মচারীগণ এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। খেলার খবর ক্রিকেট। মাগুরার শালিখা উপজেলার অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল মাদক বিরোধী এক প্রীতি ক্রিকেট খেলায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয় 15 রানে আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অভয়াচরণ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফুটবল। যশোর শহরে আরএন রোড নতুন বাজার মাঠে ফিফা বিশ্বকাপের আদলে রিপন অটোস জুনিয়র ফুটবল টুর্নামেন্টে গতকাল পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। এতে উরুগুয়ে 2-0 গোলে ইরানকে, জার্মানি 2-0 গোলে নরওয়েকে, সৌদি আরব পর্তুগালের সাথে গোলশূন্য ড্র, মরক্কো 1-0 গোলে নেদারল্যান্ডসকে এবং ব্রাজিল 2-1 গোলে স্পেনকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান বরিশাল জেলার 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদাড়ি খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্র আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ শুনতে থাকুন দেশের গান।

0: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে ত্রিশগড়ন বদ্ধভূমি সংলগ্ন সাগরদ্বারি খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন যোগ দিয়েছেন। আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবার জন্য সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার বরিশালের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে ঐতিহ্যবাহী বরিশালে পা রাখছেন। আজকের এই শুভক্ষণে উপস্থিত রয়েছি বরিশাল ত্রিশগড়ন বদ্ধভূমি সংলগ্ন সাগরদ্বীপ খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে প্রবেশ করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছে মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রিপরিষদের মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ, উৎসব মুখর পরিবেশে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে আজকের কর্মসূচির শুভ সূচনা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর ঠিক অনুষ্ঠানের স্থলে সামনে এসে প্রবেশ করেছে। গাড়ি থেকে নেমে এলেন রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার চির হাসি মুখ দেখতে পাচ্ছি আমরা। তিনি হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন এই মুহূর্তে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এখন এগিয়ে যাচ্ছেন নির্ধারিত বৃক্ষরোপণের নির্ধারিত স্থানে। তিনি আজকের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ করবেন। এবং আজকের এই দিনে স্থানীয় নেতাকর্মীরা 350টি বৃক্ষরোপণ করবেন। কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
2: আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? বিশেষ করে যারা আমার সাথে গাছের চারা রোপণ করবেন সবাই ভালো আছেন? আচ্ছা, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়া। এখন আমরা এখানে আজকে খুব সম্ভবত প্রায় 350 মতন চারা রোপণ করবো এই খালের দুপাশে, এপাশে না শুধু এক পাশে, দুই পাশে 350 মতন চারা রোপণ করব। আপনারা আমাদের দলের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার মানুষ এখানে আছেন, আপনাদের সকলের কাছে আমার একটা আহ্বান থাকবে যে এই যেই চারাটা আমরা আজকে রোপণ করব, এই চারাটা রোপণ করলে শুধু আজকে দায়িত্বটা আমাদের শেষ হয়ে যাবে না। এই এলাকায় যে সকল মানুষ থাকেন, খালের দুই পাশে যারা থাকেন এবং যারা আজকে চারাটা রোপণ করছেন, আপনারা হয়তো এখান দিয়ে আসা যাওয়া করবেন অনেকে, আর বিশেষ করে এলাকায় যারা থাকেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। এই খালটা দেখেন কি সুন্দর খালটা বয়ে যাচ্ছে। এই গাছগুলা ইনশাল্লাহ যখন বড় হবে তখন এই খালটা দেখতে আরো অনেক সুন্দর হবে। এই খালের পাড় দিয়ে যতটুকু আমি দেখলাম, নিশ্চয়ই বিকেলবেলায় মানুষ আসে, মানুষ বসে এই যে বেঞ্চগুলোতে বসে। এই গাছগুলো যখন বড় হবে, গাছগুলো দেখতে আরো সুন্দর হবে, তখন বসতে আরো ভালো লাগবে। এবং বেঞ্চের কাছে যেহেতু গাছগুলো, স্বাভাবিক গাছটা বড় হলে বাতাস যখন উঠবে, বেঞ্চে যারা বসে থাকবেন তারা নিশ্চয়ই আপনারা তখন বাতাসটাও আরামটা বোধ করবেন। একই সাথে আপনাদের কাছে আরেকটা আমার অনুরোধ থাকবে, এই যে খালটা, এটার নাম কি? সাগরদিঘি খাল। এই খালটা এই এলাকার জন্য নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল, সিটি কর্পোরেশনের খাল। এই খালটার যত্ন করাও কিন্তু শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব না, এই খালটার যত্ন করা, খালের দুপাশে যে সকল মানুষ আছেন সকলকে আমাদেরকে এই খালটার যত্ন করতে হবে। আমরা যত্ন করতে, এই যে দেখবেন এই খালটা দিয়ে, এই খালটার মধ্যে পানির মধ্যে অনেক সময় অনেক বোতল টোতল আছে, এগুলো ভেসে যাচ্ছে, প্লাস্টিকের বোতল, পলিথিন কাগজ, টিস্যু পেপার সহ আরও বিভিন্ন। অর্থাৎ আমরা যারা এখানে আসি, পার্কে আসি, হয়তো পানিটা খেলাম, ফেলে দিলাম খালের মধ্যে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলে, আপনারা যখনই যার সাথে দেখা হবে, দয়া করে প্রত্যেককে বলবেন যে খালের মধ্যে আমরা এগুলো ফেলবো না, এবং সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব, এখানে মনে হয় একটা ওই তো বিন লাগানো আছে, হ্যাঁ বিন লাগানো আছে, সকলকে আপনারা দয়া করে সিটি কর্পোরেশনে দয়া করে মাইকেও প্রচার করবেন যে যারা এই খালে বসবে, খালের ধারে বসবে বা যে সকল জায়গায় মানুষ বিকেলবেলা আসে বেড়াতে আসে বসে, সবগুলো জায়গায় যাতে বিন লাগানো হয় এবং ময়লা যাতে মানুষ বিনের মধ্যে ফেলে, তার ব্যবহার্য টিস্যু, পানির বোতল বা যেটাই থাকুক সেগুলো যাতে বিনগুলোর মধ্যে ফেলে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন, এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এটা কিসের পাইপ খালের সাথে এসে যুক্ত হয়েছে? পানির, কিসের পানি? বাসা বাড়ির ব্যবহারের পানি। আচ্ছা, বাসা বাড়ির ব্যবহারের পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সেটা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা সুয়ারেজ লাইনের কানেকশনগুলো খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ, আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হব, তাই না? অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করব, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব। কাজে আসেন, আসেন, আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়দিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি, সকল শ্রেণী পেশা, সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন, আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাআল্লাহ প্রত্যেকে, আমাদের যে যে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব, আমাদের, আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘর বাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটার আমরা চেষ্টা করব। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। সকলের কাছে আবারও, সকলের কাছে দোয়া আছে, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
3: অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি একটি নারিকেল গাছের চারা রোপণ করে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করবার জন্য, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সাগরদী খালের উভয় পাশে উপস্থিত ব্যক্তিবর্গকে একটি করে গাছের চারা একযোগে রোপণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নারিকেল গাছের চারা রোপণ করেছেন।
3: প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং সেই সাথে খালের দুই পাশে যারা অবস্থান করছেন তারাও একটি করে গাছ রোপণ করবেন, অর্থাৎ উভয় পাশে নারিকেল সহ 350টি বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে। খুব চমৎকার একটি মুহূর্তে আমরা রয়েছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। এই মুহূর্তে বৃক্ষরোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নারিকেল গাছের চারা রোপণ করছেন। তিনি পরম যত্নে নারিকেল গাছের গোড়ায় পানি দিচ্ছেন। এই মুহূর্তে তিনি পানি দিচ্ছেন নারিকেল গাছের গোড়ায়। তিনি আজকের কর্মসূচির শুভ উদ্বোধন করলেন নারিকেল গাছের চারাটি রোপণ করে, এবং এরই সাথে স্থানীয় নেতাকর্মী বৃন্দ 350টি চারা রোপণ করবেন সাগরদী খালের দুই পাশে। পরম যত্নে তিনি নারিকেল গাছের চারাটি রোপণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই চারা রোপণ মূলত দেশবাসীকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে, তা হল আসুন আমরা প্রত্যেকে একটি করে গাছ লাগাই, আমাদের আঙিনায় রাস্তার পাশে পতিত জমিতে গাছ লাগিয়ে এই প্রিয় জন্মভূমিকে একটি সবুজ নিরাপদ ও টেকসই বাংলাদেশে পরিণত করি। আজকের একটি চারা গাছই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এনে দিবে এক টুকরো শীতল ছায়া ও বিশুদ্ধ বাতাস। আপনারা জানেন আমাদের এই প্রিয় বরিশাল তথা দক্ষিণাঞ্চল প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের মুখোমুখি হয় সবচেয়ে বেশি। এই ঝড় ঝাপটা থেকে আমাদের উপকূল আর মাটিকে রক্ষা করতে গাছের চেয়ে বড় কোনো প্রাকৃতিক দেয়াল বা রক্ষা কবচ আর হতে পারে না। গাছের শিকড় মাটির ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা ধরে রাখে। শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিক স্বাবলম্বীর ক্ষেত্রেও বৃক্ষরোপণ এক নীরব বিপ্লব ঘটাতে পারে। ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে আমরা যেমন পুষ্টির চাহিদা মেটাতে পারি, ঠিক তেমনি কাঠের চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ শেষ করেছেন, এখন দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
3: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এ পর্যায়ে আজকের বৃক্ষরোপণ কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন হয় মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। দোয়া পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, ইমাম ও খতিব, বরিশাল জেলা মডেল মসজিদ।
4: আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু আলা রাসূলিহিল কারীম। হে আল্লাহ, দেশ ও জাতির কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর সকল কর্মপ্রচেষ্টা কবুল করুন, সফলতা দান করুন। পরিবেশ সংরক্ষণের নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফলতা দান করুন। হে আল্লাহ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আখিরাতে উচ্চ মর্যাদা দান করুন। হে আল্লাহ, আমাদের প্রিয় বরিশাল তথা গোটা বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি দান করুন। আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দোয়া মাহফিল শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল ত্যাগ করছেন, তিনি ফিরে যাচ্ছেন তার পরবর্তী কার্যক্রমে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটি গাছ মানে শুধু একটি চারা নয়, একটি নির্মল শ্বাস, একটি ছায়া, একটি আশ্রয়, একটি নিরাপদ আগামী। আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে সরাসরি ধারা বিবরণী। এই প্রতিবাদকে সামনে রেখে গত 8 জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলা 2026 উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে কথা বলছেন এবং ফিরে যাচ্ছেন তার গাড়িবহরের দিকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বর্তমান সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন, আজ 13 জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার শুভ সূচনা করলেন। এতক্ষণ আমরা বরিশাল ত্রিশগড়ন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালের ঐতিহাসিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। অত্যন্ত সফল ও সার্থক একটি অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। পরিবেশ রক্ষা ও সামাজিক নিরাপত্তা এবং অপূর্ব মেলবন্ধন দেখা গেল আজকের এই আয়োজনে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে কারিগরি সহযোগিতায় ছিলেন প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসনাতুল আজম, মারুফ রবিউল আউয়াল ও মোহাম্মদ আমিনুল ইসলাম। সরাসরি সম্প্রচার সমন্বয় কিশোর রঞ্জন মল্লিক ও এবিএম মাহবুবুর রহমান। আমাদের সঙ্গে প্রকৌশল সহযোগিতায় রেডিও টেকনিশিয়ান ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন, উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার বরিশাল। সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন সৈকত চন্দ্র হালদার এবং এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে ধারা বর্ণনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।
0: এতক্ষণ বরিশাল জেলার ত্রিশ গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
5: এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি বরিশাল জেলা সফর করলেন ত্রিশ গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ অভিযানে তিনি অংশগ্রহণ করলেন এবং প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করলেন। অনুষ্ঠানটি এতক্ষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হল মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান।

0: প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশাল জেলা সফর করছেন এবং সেখানে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জ, এফএম 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার
1: সংবাদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
2: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রী আজ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বাটাজোর খালের পাশে ২৫০০ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছকে নিজের শিশুর মতো যত্ন নিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে ক্ষমতা গ্রহণের পর খাল কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিকে তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগী নারীদের সাথে মত বিনিময়ে অংশ নেন। তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না। তিনি বলেন, সারা দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের প্রত্যেক মা ও প্রত্যেক নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সকলের সাহায্য, সমর্থন ও সহযোগিতা বর্তমান সরকারের প্রয়োজন। দেশের সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সবাই ধৈর্যশীল হলে এই বাংলাদেশকে প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। পরে প্রধানমন্ত্রী জেলা সদরের ত্রিশ গোডাউন বৌদ্ধভূমি এলাকা ও ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। আগামী বুধবার দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণীর সমন্বয়ে মোট পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি গতকাল কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে এই শোক প্রকাশ করেন। তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বের সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি 74 বছর বয়সে গতকাল ইন্তেকাল করেন। ব্যাংককে জনপ্রিয় একটি পানশালায় অগ্নিকাণ্ডে 27 জন নিহত এবং 63 জন আহত হয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চারমভিরাকুল আজ মৃত্যুর এ খবর নিশ্চিত করেছেন। অগ্নি নির্বাপন কর্মীরা আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পরেও এ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে আগামী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব

0: সূরা ইউনুস এর 55 নং আয়াত থেকে 57 নং আয়াত কানিমা পর্যন্ত তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এইরূপ। মনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব আল্লাহ তাআলার জন্য। জেনে রেখো, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা জানে না। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, এবং মৃত্যুর পর তোমাদের সবাইকে তাঁর কাছে ফিরিয়ে নেওয়া হবে। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট একটি কিতাব এসেছে। এটা হচ্ছে মানুষের অন্তরে যেসব ভীতি রয়েছে তার নিরাময় এবং মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং

প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশাল জেলা সফর করছেন। সে অনুষ্ঠান সহ বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে আপনাদেরকে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন আবার দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব অনুষ্ঠানের কার্যক্রম শুনতে।

দেন। এতক্ষণ শুনলেন দেশের গান। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামের 537.63 598 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আপনাদের এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই শোনাব জীবন সঙ্গী ছবির গান শাকিলা জাফর এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে।

এবারে শোনাবো হৃদয়ের আয়না ছবির গান। হৃদয়ের আয়না ছবির পরে শোনাবো আমি সেই মেয়ে ছবির গান, শিল্পী কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলেন এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদেরকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গান শোনার জন্য। শুরুতে রয়েছে দেশের গান সুবীর নন্দীর কণ্ঠে।

শুনছেন পাঁচবিশারি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জুরা রহমান।

প্রিয় শ্রোতা, শুনছেন পাঁচ মিশালি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী শাকিলা জাফর।

শুনছিলেন এতক্ষণ পাঁচ মিশালি গান। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আগামী 15 জুলাই 2026 তারিখ বুধবার সকাল 10টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। শোনার আমন্ত্রণ রইল। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রী আজ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজন ইউনিয়নে নবখনন করা সরিকল বাটাজোর খালের পাশে 2500 গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছকে নিজের শিশুর মতো যত্ন নিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে ক্ষমতা গ্রহণের পর খাল কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বৃক্ষরোপণ ও প্রকৃতির উপর যত্নশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন। তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না। তিনি বলেন, সারা দেশে প্রায় 4 কোটি পরিবারের নারী প্রধানের হাতে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী 5 বছরে সকল পরিবারের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে। তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের প্রত্যেক মা ও প্রত্যেক নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সকলের সাহায্য, সমর্থন ও সহযোগিতা বর্তমান সরকারের প্রয়োজন। দেশের সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সবাই ধৈর্যশীল হলে এই বাংলাদেশকে প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। পরে প্রধানমন্ত্রী জেলা সদরের 30 গোডাউন বদ্ধভূমি এলাকা ও 30 গোডাউন সংলগ্ন

0: কর্মসূচিতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব ও সাহসিকতা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আজ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিএস বলেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের অংশ হিসেবে তারা ওমানের রাডার প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এর আগে বিবৃতিতে জিআরজিএস বলেছিল, তাদের বাহরাইন, কুয়েত এবং জর্ডানের স্থাপনাগুলোতে হামলা করেছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত একটায় ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. তোমরা কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ।
1: ময়না বু, ময়না ভাই,
2: ভালো আছি।
1: মুরগির ডিম বিক্রি করে টাকা জমাচ্ছে, কে জমাচ্ছে?
2: এই কথাটা ফাঁস করেছি কি তুমি?
0: আরে বাবা, ফাঁস করব না তো কি করব? এটা তো একটা ইন্টারেস্টিং ঘটনা।
2: হ্যাঁ, ইন্টারেস্টিং ঘটনা।
1: মুরগির ডিম বিক্রি করে করে টাকা জোগাড় করতে হয়, গিফট দেবে।
0: আর আমি তো কি এসে জানেন, আমার যে পোলট্রি একটা ফার্ম আছে না, আমি তো কয়েকটা বাচ্চা উঠাইলাম, এখন তো বড় বড় হয়ে গেছে। আমি এই সমাজ বাড়ি ছাড়িয়ে
2: চুমকি তো আলাদা হয়ে যায়। ওই কি লেয়ার না কি কয়,
1: লেয়ার
2: ওতে ডিম পারে, মেলা ডিম পারে। তবে একটা কথা কি ভু, আমি অনেক সময় শুয়ে শুয়ে চিন্তা এড়ে দিই যে এই যে আমাদের আগে বাড়ি বাড়ি একটু পোষত মুরগি, কয়টা মুরগি আর পোষত, আর এখন এখন যে ফার্ম করে পালন করতেছে, 30 দিনে সে কত বড় হয়ে যায়। বেশি বাড়ি
1: ব্রয়লার মুরগি উৎপাদনে করণীয় আলোচনা করবেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান উপ পরিচালক।

0: জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র সাতক্ষীরা। জাহিদ ভাই কেমন আছেন আপনি?
1: আছি আলহামদুলিল্লাহ।
0: আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো। সবাই এখন তো প্রত্যেক জায়গায় স্বাবলম্বী হওয়ার জন্য যে ব্রয়লার মুরগি পালন করছে, ডিমের জন্য মুরগি পালন করছে, ফার্ম করছে, এই সম্পর্কে আলোচনা শুনবো। তাহলে আমরা শুনি কি বলো
2: ভাইয়া। আমি আগে একটু কথা কইনি, তুমি আমার কথার মধ্যে আবার মোটা হাত পাও ঢুকিয়ে দিও।
3: আরে বাবা, তোমার কথার মধ্যে কি হাত পাও দিয়ে দেব
2: ভাইয়া? তো ব্রয়লার মুরগির সম্পর্কে আপনি কথা কবেন, তাহলে একটা জিনিস খেয়াল করো, অনেক আগের কথা কই, এই আমাকে সেই ছোটবেলা মা গো কয়, এখন মানুষ কি করে, সপ্তাহে একদিন মাংস খাবে, খাবে না কেউ দুই দিন বারো খায়, এক বছর যে না খায় সে শুক্রবার মাংস খায়,
3: মাংস খাবে।
2: আগে কিন্তু এরকম খাতি পারেনি, আগে ওই কবে ঈদ আসবে, কোথায় একটা মেহমান বেড়াতে আসবে, তখন একটু মাংস খেত, তাহলে এখন এই যে সপ্তাহে একদিন করে মাংস খায়।
0: শোনো মনে, আগে সমস্যা ছিল কি, গ্রাম ঘাটে সব জায়গায় গরু জবাই হতো না, আর গরু গোশত কিনতে হলে 15-10 মাইল হেঁটে যায় বাজারে যায় কিনতে হতো, এই ঝামেলার জন্য আসতো না। কিন্তু ওই মোরগ মুরগি বাড়ি পালন করতো, ওইগুলো আর কি তারা জবাই টবাই করে খাতো, আর এত ছিল না তো, এত মোরগ মুরগি ছিল না।
2: এখনো এবং এমন কিছু লোকজন আছে তারা ওই অত দাম যে গরু গোশত খাতি পারে না, দাম মেলা, কিন্তু একটা ব্রয়লার মুরগি কিনে সে খেতে পারে। তাহলে এই ব্রয়লার মুরগি আমাদের কত ভালো এগুলো পালন করা, তা বাইজনের কাছ থেকে আমরা এই সম্পর্কে জানলাম।
3: আমার মাংসের চাহিদা পূরণ করতেছে না,
2: তারপর লাভবান তো হচ্ছে আমরা, অল্প দিনে আমরা
1: স্বাস্থ্যসম্মত না, তাহলে তো হলো না। আমাদের সেই স্বাস্থ্যসম্মত ফুড আছে, কিন্তু সেই ফুডটা আমাদের স্বাস্থ্যসম্মত ক্ষতি না হয় সেই বিষয়টার পরে কিন্তু আলোকপাত দিয়ে ফুড সেফটি, ইন্ডাস্ট্রি বলে ফুড সেফটি, খাদ্য নিরাপত্তা। তার কারণ এটা আছে, আপনি খাবার পাচ্ছেন কিন্তু সেই যে নিরাপদ
2: নিরাপদ না,
1: সেটা কিন্তু না।
2: তাহলে একটু ভালোভাবে
1: আমরা
2: সেই বিষয়ে
3: নিরাপদটা কি ভাই জানো, এটা একটু বুঝাই কোন দিক,
2: মানে যেটা আপদ না,
1: খাদ্য হিসেবে ব্রয়লার উৎপন্ন করা যায় সেটা আমরা আলোকপাত করবো।
2: ব্রয়লারটা কিভাবে আপদে পরিণত হয় সেটা একটু বুঝে কোন আমরা, সেটা নিরাপদ কিভাবে রাখতে পারি সেটা একটু,
1: ব্রয়লার কিভাবে আপদে পরিণত। বাংলাদেশে তো লোক প্রোটিনের চাহিদা আরো অনেক বাড়ছে না, আগে আমরা যে পরিমাণ মাংস খাচ্ছিলাম একেবারে সবাই স্বীকার করতে বাধ্য হবে যে তার থেকে বেশি খাচ্ছি,
2: বেশি খাচ্ছি, হ্যাঁ
1: চাকরি যদি বলেন তাই ব্রয়লার পালন,
2: বাচ্চা উঠলাম এক মাসের ভিতর বড় হয়ে গেল, বিক্রি করে আবার বাচ্চা উঠলাম,
1: 28 দিন আপনি বাচ্চা, হ্যাঁ, তাহলে এটা একটা একটা লাভজনক পদ্ধতি, তবে লাভজনক উপায় আমাদের করতে হবে। এই জন্য আমরা ব্রয়লার পালনের পরে আমাদের এখন যে আগ্রহ একেবারে কম সেটা না, অনেক যুবক আছে, আপনারা আশ্চর্য হয়ে যাবে, বিভিন্ন ভার্সিটি থেকে পড়ে তারা উদ্যোক্তা হয়ে যাচ্ছে, বেকার রয়েছে, তারা চাকরি খুঁজে খুঁজে খুঁজে খুঁজে অনেক সময় হয়রান হয়ে যায়, ব্রয়লার খামার করে ফেলছে,
2: খামার করেছে, নিজের চাকরি তো লাগে না, আরো লোকের চাকরি দিচ্ছে।
1: এমন অনেক উদাহরণ আছে, সেদিন বুয়েটের একটা ছাত্র, সে ওই চাকরি প্রথম প্রথম উপায় ছিল না, পরে সে ব্রয়লার খামার থেকে সে এখন কোটিপতি হয়ে গেছে, তার খাওয়া বিশাল খামার,
0: বিশাল খামার।
1: সুতরাং একটু লাভজনক উপায় যদি আমরা করতে পারি, এটা বিশাল একটা শিল্প, এই পোল্ট্রি শিল্প অনেক লোক প্রায় কোটির কাছাকাছি চলে গেছে, আমরা অনেক আগের একটা সেন্সাস ছিল সেটা 60 লাখ লোক এরপরে নির্ভর ছিল, এখন ফিরে ফিরে কোটিখানিক লোক এই মুরগির পরে প্রত্যক্ষভাবে নির্ভরশীল, আর যদি পরোক্ষ বলি তাহলে আরো বেশি হবে। তো সুতরাং ব্রয়লার পালন আমরা করলেই হবে না, সেটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, কিভাবে স্বাস্থ্যসম্মত মাংস উৎপন্ন
3: করতে পারি।
1: জি, এটার জন্য আসলে আমাকে প্রথম যদি নজর দিতে হয় তাহলে গড় যে জায়গাটা রাখবেন সেটা যদি আপনার খারাপ জীবাণু যুক্ত হয়ে যায় তাহলে প্রত্যেকটা ব্রয়লারের গায়ে জীবাণু, আপনার গায়ে জীবাণু, আপনার মাংসের জীবাণু,
2: তো ঘরটা জীবাণু মুক্ত রাখতে হবে,
1: ঘরটা জীবাণু। এই জন্য ব্রয়লারের খামারের জন্য প্রথম ঘর এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর স্বাস্থ্যসম্মত ঘরই পরে খাবারকে রোগ মুক্ত রাখে। একটু কম খাইলে যে মানুষ কয় না যে একটু কম খায়, কিন্তু তবুও থাকার জায়গাটা যেন
2: আরামের হয়,
1: ভালো হয় আরামের। ব্রয়লারের ঘর ঠিক একইভাবে আরামপ্রদ হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, ব্রয়লারের ঘর যেমন সহজে পরিষ্কার করা যায়। এমন ভাবে ঘর বানাইছি কুনা কানায় ছাদের উপরে, তারপরে দেয়ালে ময়লা লুকায় থাকে, পলায় থাকে, সে ময়লা জানবা বের করবে সে সুযোগও
2: নাই,
0: বাতাস বাতাস নাই, বাতাস আসে,
1: সুযোগ থাকে না, গর্তের মধ্যে ঢুকে যায় ময়লা, তাহলে কিন্তু সেই ঘরে কিন্তু লাভবান হওয়া যাবে না, আবার ব্রয়লার রোগ মুক্ত। আমরা একটা ঘর বানাইছি তো বানাইছি, পরিষ্কার করি না, এখানে আমি মাসে দুইবার উত্তম পরিষ্কার করার কথা বলছি, সবচেয়ে বেশি
0: দুইবার অবশ্যই পরিষ্কার করতে,
1: তার মধ্যে সবচেয়ে বেশি যে জীবাণু ছড়ায় সেটা কিন্তু গলের ফোলর, এই ফোলরে ফোলর স্যাঁচে দেওয়া যাবে না, ফোলরের যে লিটার এই লিটারই তো পচা, এই লিটারে পানি ভরে পচে গেছে, কিন্তু আমি পারছি আমরা প্রথমে চেষ্টা করবো যে আমরা টোটালি এই লিটার রাখি ফেলাই দেবো, এখন তো কোনো কিছু ফেলানো যায় না, আবার কিনে নিয়ে যায়, আপনার যারা কম্পোস্ট বানাই তারপরে অনেক গাছের গুড়াই দেই, এবং এর দামও কম না, তো এখন এই ইয়েটা মূল্যটা এটা কিন্তু কম দিচ্ছে, কারা কেনে নার্সারিরা তারা কিনে নিয়ে যায়, দেখবেন যে অনেক সুন্দর বিল্ডিং, কোটি কোটি টাকার বিল্ডিং, উপরে দেখবেন যে ছাদ বাগান করছে, তারাই কিনে নিয়ে যায় এগুলো, এবং প্যাকিং করে বিক্রি আছে। হ্যাঁ, তাহলে এই জন্য এই পুরাতন লিটারলি আমি একটু আগে যেটা বললাম একেবারে পারলে সেন্স, আর না হলে ওই লিটার যদি ব্যবহারই করতে হয় চুন মিশাই দিতে হবে, চুন মিশাই দিলে দেখবেন ওই লিটারটা
0: গুঁড়ো চুন
1: গুঁড়ো চুন 20 কেজির সাথে এক এটা মিশাই আপনারা লাভবান হবেন, আর আর কেউ যদি কিনতে সমর্থ না হন তাদের আর একটা পরামর্শ আছে, অন্তত রোদ্দুর দিয়ে, শীতকালে হোক গরমকালে হোক যদি কড়া রোদ্দুর হয় ভালো মতন রোদ্দুরে পাল্টায় ফেলাই দিতে পারেন, আর ওই লিটারের টেম্পারেচার ওই দুপুরের রোদ্দুরে যদি গরম হয়ে যায় লিটার, তাহলে মনে করে নেবেন না তাহলে জীবাণু কিন্তু মারা গেছে। সুতরাং এইটা আপনারা করতে পারেন। এবার আমরা আলোচনা করব ঘর তৈরির ক্ষেত্রে, প্রথমে যে ছাদের দিকে নজর দিই, ছাদ এটা আগে বললাম না, ছাদ আমরা বানাই যে গোলপাতা আছে, সান আছে, টিন আছে, তাই না, এগুলো, কিন্তু বিষয়টা কি একটু আগে কিন্তু আমি আলোকপাত করলাম, সেটা হচ্ছে এমন জায়গায় জীবাণু জন্মাচ্ছে, লোক আসছে, আপনি কোথায় খুঁজে পাচ্ছেন না, গোলপাতার ঘর, তো গোলপাতার ঘর মধ্যে যদি ওই যে মাকড়সার জাল
2: পাতার ভিতরে
1: তো সেই ক্ষেত্রে এই গোলপাতার ঘর ওইভাবে সুবিধা দেয় না, সুবিধা দিয়ে কোন সময় ওর নিচে যদি একটা সমান প্রোটেক্ট দিতে পারেন, সমান প্রোটেক্ট মানে অনেকে পলিথিন বেঁধে দিই, অনেকে কিন্তু আগামাতা পলিথিন বেঁধে দিই, জীবাণু যেন উনি জমানা হইতে পারে, এই এই কাজটা করে, আর টিনের চাল তো পরিষ্কার করা যায়, আর সবচেয়ে ভালো যারা মনে করে যে আবার এই ব্যবসা থাকতে হবে তারা কিন্তু ছাদ দেবে, ছাদের ঘর পরিষ্কার করা সহজ না, একেবারে ঝুল ঝাড়ু নিয়ে যেভাবে ঝাড়ু করা যায়, ঝাড়ু দিয়ে বা ওই মাকড়সা জাল টাল পরিষ্কার করা যায়, আর গোলপাতার ঘরে কি সেটা সম্ভব
3: না,
1: এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে আমি বললাম যে ঘরের বেড়া, বেড়া বিভিন্ন কাজে আপনি দিতে পারেন, তো বেড়া এমন হবে না যে জীবাণু জন্মায় একেবারে মনে করেন চাটায় ফাঁক, যদি আপনি দেনও পরিষ্কার করবেন বিরাস দিয়ে একেবারে, আর যদি না পারেন সবচেয়ে ভালো এখন বেরিয়েছে দেখবেন প্লাস্টিক দিয়ে দুনিয়া চলতে, প্লাস্টিকের নেট একমাত্র শত্রু ওর আছে আগুন, যদি কখনো শর্ট সার্কিট না হয় যদি কেউ শত্রুতা না করে তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে মনে হয় প্লাস্টিক এটা বেশি দামও না, এটা দিয়েই উচিত, তাহলে আপনি পরিষ্কার করতে পারবেন, ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে পরিষ্কার হয়ে যায়, আরো বেশি ময়লা গেলে আপনি সাবান দিয়ে যদি ইয়ে করেন তাহলেও সমস্যা হয় না, কিন্তু যদি লোহার হয় তাহলে কিন্তু মরিচা দিয়ে যাবে,
2: হ্যাঁ
1: তাই না, লোহা থাকলে কয়েকদিন পরে ফুচে যাবে, সবকিছু মিলে ঘরের বেড়া এটা কিন্তু জরুরি
2: বিষয়, আমাকে নিরাপদ বাসস্থান
1: মোটামুটি আমাকে, তাহলে ফলন আমরা আলোচনা করলাম, বেড়া আলোচনা করলাম, ছাদ আলোচনা করলাম, সহজ কথা ঘর যদি ঠিক না থাকে আপনার ভালো ব্রয়লার আশাও যেরকম করতে
2: শান্তি পাবে না, তো
0: মানে লাভবান হওয়া যাবে না,
1: লাভবান আপনি নিজে হতে পারবেন না, আর আর একটা জায়গার কাছে গোশ বেচলেন বা আপনি গোশ খাইলেন সেই গোশটাতে জীবাণু মুক্ত
3: সেটা কিন্তু
1: না,
3: একজনের ঠগানো আসছে আমি নিরাপদ যদি না দিতে পারি তো আরেকজন তো না জানি কিনতেছে।
1: আমরা তো এই করি, আর এক ভাবছি আমি তো খাচ্ছি না, আর একজন আমি বাজারে বিক্রি করে আসতেছি। কলা আলা কলা বাজারে বেছে কয় এ তো আমার ছেলে খাবে না, আমি কার বার্থডে পাকাই, ওই উড়াই খাচ্ছে খাক। যে কলা বেছে কি করে উনি ব্রয়লার কিনে
0: গেছে, ব্রয়লার আলা
1: এগুলো তো আমার খাতা তো আলাদা ওই ঘরে, এগুলো তো বেশি ফেলবো এইভাবে
2: সবাই ঠকতেছে।
1: হ্যাঁ, দুধ আলা ভাবে যে পানি তো মিশাইছি, ওটা তো আমি খাচ্ছি না, আমি ওটা তো আমি আমার ছেলে খাচ্ছে না, ওই জনগণ যা খাই
3: চিন্তা।
1: আমরা যদি এই চিন্তা করি তাহলে এই যে বললেন যে ফুড সেফটি, খাদ্য নিরাপত্তা, এই স্বাস্থ্যসম্মত ব্রয়লার, আমরা আগে ব্রয়লারই পাতাম না, এখন ব্রয়লার পাইছি, এখন চিন্তা করছি কি যে স্বাস্থ্যসম্মত হয় কিনা। তো এখন সবচেয়ে আলোচনার বিষয় আছে স্বাস্থ্যসম্মত
3: কিনা, এটা তো সত্যি কথা।
1: আমরা এবার ব্রয়লারের জাত এটা একটু কম বেশি নিতে হবে, এমন আমরা জাত নিলাম যে আমাকে দেশের জাতটা, জাতটা বিদেশি জাত, খালি রোগ বলা আছে, আপনি খালি অ্যান্টিবায়োটিক করতে চান।
3: আবার অনেকের আছে না মোড়ক লাগে মরিয়ে যায়,
1: মোড়ক লাগে তাহলে আমাদের আবহাওয়ায় যদি খাপ না খায়, আপনি যদি সেইগুলো পালন করেন তাহলে বেশি অ্যান্টিবায়োটিক, বেশি চিকিৎসা, আর যত চিকিৎসা তখন তার ধকল গেল, ওই রক্তের মধ্যে ওই মাংসের মধ্যে তখন ওই অ্যান্টিবায়োটিক থাকে
2: গেল।
1: অ্যান্টিবায়োটিকের ওই প্রত্যার কাল, আজকে অ্যান্টিবায়োটিক দিলি কালকেই নিয়ে যায় বাজারে, হবে না?
2: জি
3: ভাইজান, আমি একটা জিনিস দেখছি ওই মুরগির মধ্যে অনেক সময় দেখা কি একদম এই রানের হিনে লাল খানি করে রয়েছে, আমার মনে কিছু পুষ্টুস করছে মনে
1: হয়। যখন ওই যে ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশনটা দিতে হবে কাজা করে জানো যে অ্যাবজর্ব হয়ে যায়, মানে শোষণ হয়ে যায়, ঠিক মতন শোষণ হয় নাই, লাল মানে কালচে লাল, কালচে লাল এটা হয়ে যায়। এটা থেকেও যদি বাঁচতে চান তাহলে আপনার ওই যে জাত আমাদের দেশে পালা যায়, হ্যাঁ, যেমন স্টার করো, স্টার ব্রো, মিনি ব্রো, হাই ব্রো, ট্রফিক ব্রো, আপনি
2: এইগুলো
1: এটা করতে পারেন। আর আর একটু বলছিলেন যে খাদ্য, কারণ খাদ্য থেকে আমি যদি গরুর মনে করেন যে গরুর ধোয়াবো একটু পরে, তা আমি গরু ছাড়িয়ে দিয়ে পিঁয়াজের খালি খেয়ে গেছে, গরু পিঁয়াজের খালি খাই বেড়াইছে। এইবার আপনি দুধ দোয়ান, ঘন্টা খানিক পরে দুধ দোয়ার, ওই পিঁয়াজের কালির গন্ধ বেরোবে দুধে,
2: ওরকম রং, সবুজ সবুজ রং,
1: রং বেরোবে না,
3: গন্ধ
1: যে কেবল পিঁয়াজের খালি খালো দুই তিন ঘন্টা হয়েছে, চলে আসলো। আপনি ফ্রিজে পেয়ারার পাশে দই দই রেখেন, আবার এই পাকা পেয়ারা রেখেন একই ফ্রিজে একই জায়গায়, একটু পরে দেখবেন যে বা একদিন পরে ওই দই খাইতে পারবে না, বেশি হয়ে যায়,
2: ওই গন্ধ হয়ে যাবে।
3: হ্যাঁ,
1: খাদ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, মানবদের জন্য ক্ষতিকর। এমন এমন জিনিস আছে যেমন লেড, লেড মানে তো সীসা কয়, সীসা মুক্ত, লেড বেশি বিদেশে তো আমরা আমদানি করতেছি, সেগুলো তো লেড বেশি, আমরা সরকার পরীক্ষা করলো না, তাহলে কিন্তু আমরা ক্ষতির মুখে পড়ে যাবো। সরকার পরীক্ষা করে নিয়ে আসে, আমরা আমাদের ইসের মাধ্যমে যেগুলো আছে সরকার পরীক্ষা করে যে লেড বেশি কিনা, সীসা বেশি কিনা, অনেক সময় দেখা গেলো আর্সেনিক, এমন পানি আমি খাতে দিচ্ছি মুরগিরে, আর্সেনিকই দাগ হয়ে গেছে, লাল কালি দিয়ে গেছে স্বাস্থ্য অফিস থেকে, আমি তো আর খাচ্ছি না, খাচ্ছি তো মুরগি, শরীর মধ্যে ঢুকতে কম বেশি, হয়তো মেলা দেখা গেল যে 1000 বাঘের এক বাঘ আপনার শরীরে যাচ্ছে, আমার তো মোটো
2: যাচ্ছে,
3: রান্না করলেও
1: রান্না করে ভিতরে তো রান্না করা কলিজার মধ্যে জমা আছে, বেরোচ্ছে না, নষ্ট হচ্ছে না, হইতে পারে।
3: সুতরাং
1: এই সবার এই সম্পর্কে ধারণা থাকতে হবে, এই মানবদের জন্য ক্ষতিকর এই লেড, আবার এই যে আয়রন, আয়রনের পানি, এমন এমন ট্যাপই নষ্ট হয়ে গেছে 3 মাস পর, আয়রনে আয়রনে যাই আটকে পড়ে পাথর হয়ে যাচ্ছে,
3: আমি দেখলাম পাইপও নষ্ট হয়ে যায়,
1: পাইপও নষ্ট হয়ে যায়, পাইপ টাইপ নষ্ট হয়ে যায়, আপনি পাল্টাচ্ছেন ঠিক, কিন্তু আয়রন আপনার মধ্যে চলে গেল, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে।
2: আমাদের নিরাপদ পানি ওদের খাওয়াতে হবে,
1: খাওয়াতে হবে। খামারের 60% খরচে কিন্তু এই খাবারে যায়।
3: কাজে
1: আমরা
3: এটা
1: বানাবো, আমরা বানাবো ওই পরীক্ষা নিরীক্ষা করেই। এই খাদ্য যদি সুষম নয় তাহলে আমরা কিন্তু লাভ হয় না।
2: তবে অনেক আছে ওই বস্তা বেশি দিন একটু সাতকুরে পড়ে যায়।
3: হ্যাঁ, সাতকুরে কালা
2: সাতকুরে পড়ে খাবার তো খাওয়ানো
0: যায় না। ওই খাবার সব সবার জন্যই খারাপ।
2: খালি তো
0: এরকম এইটা ব্যবহার করা
2: এখানে শুরু হয়ে যাবে।
1: তো এই জন্য আমরা বয়স জাত এগুলো বিবেচনা করে ওই খাবারে ঠিক মতন এনার্জি আমিষ ফ্যাট ভিটামিন ও মিনারেল সরবরাহ করবো। খাদ্যটা যেন সঠিক থাকে, সঠিক পরিমাণ সবকিছু যেন থাকে। সাধারণত আমরা ব্রয়লার খাবারে যে 3000 কিলো ক্যালোরি প্রতি কেজি খাদ্য থাকতে হবে, এর সাথে কিছু ভিটামিন থাকবে, কিছু মিনারেল থাকবে। ব্রয়লারের জন্য ফিলেট খাওয়ানো কিন্তু ভালো। কারণ কি, ফিলেট বোঝেন তো,
2: ওই যে ওই মেশিনে বানায় ওই যে চিকন চিকন লম্বা লম্বা ফিলেট খাবার,
1: ওই মানে পাইপ পাইপ খাবার,
2: পাইপ পাইপ
1: এই খাবারটা খাওয়াবে। এরপরে আমরা ব্যবস্থাপনার দিকে যাব। যে ব্যবস্থাপনা বলতে কি, ব্যবস্থাপনা বলতে আমরা যে খাবার পাত্র পানির পাত্র এটা কিন্তু পরিষ্কার করতে চাই।
0: মাসে
1: ডেইলি তো পরিষ্কার করবেনই পানি দিয়ে, আর অন্তত মাসে দুই দিন থেকে তিন দিন।
2: আমি এমনও বাড়ি দিয়েছি
0: সারিতে
2: পানি খেতে দেন, শ্যাওলা জমে গেছে।
1: আপনি চিন্তাও করতে পারবেন এতগুলো আগে কিন্তু পাই যেত না। এই মুরগির খাবার পাত্র পানি পাত্র পরিষ্কার করবেন, খাবার পাত্র পানি পাত্র থাকবে চকচক। আর আপনি দেখবেন পানির পাত্র মাঝখানে নিচে কালো কালো সব ব্যাকটেরিয়া।
2: শুধু তাই নি, ওই খামারে অনেক জায়গায় আছে বাইরের লোক ঢুকতে দেয় না, ঢোকার জন্য আলাদা জামা আছে, তারপর শাড়ির ভিতরে ওষুধ মেশানো পানি আছে, ওখানে পা ধুয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়।
0: এটা তো আদর্শ যে ফার্ম আছে, ফার্মের নিয়ম, কাপড় চোপড় যদি ই হয় সেটাও রেখে যেতে হবে, বাইরের থেকে এসে জুতো পায়ে দিয়ে
1: আপনার জুতো বাইরে থাকবে,
0: ঢোকা যাবে না, এটা করা যায়।
1: আর সর্বশেষে আমরা আলোচনা করবো টিকা আর চিকিৎসা। এখান থেকে আমাকে জীবনে সরাই, আমি ঘন ঘন চিকিৎসা লাগবে না তাও চিকিৎসা করতেছি।
3: সবচেয়ে বড় কথা, আগে আমার রোগ হওয়ার আগে আমার টিকা দিয়ে দিতে হবে।
1: রোগ হওয়ার আগে আমার টিকা দেবো,
3: যদি আমি
1: আবার টিকা দেবো কিন্তু টিকা যা মাত্রা দেওয়ার কথা তার থেকে
3: মাত্রা তো দিতেই হবে, পশু ডাক্তার কাছে
1: বেশি দিলে কি হবে, আপনার ওই ব্রয়লার শরীরে থেকে বেশি লাগতেছে না তো।
0: আমরা তো আলোচনা শুনছি, আমরা এখন একটা গান
2: শুনি,
0: আমরা গান শুনি।

যে কোনো ফালি হোক মনে, আর সে নাগবেই তোমার তাপ, আবার পলায় সলায় একটু করে দেহগে পাপ। যে কোনো ফালি মনে আসে নাগবেই তোমার তাপ, মন্দতা করিয়ে যতই চাও মাপ, মন্দতা করিয়ে যতই চাও মাপ, দেহ মনের মধ্যে ঠেলে উঠবেই তা। তোমরা শুনে যাও, শুনে যাও।

আমার আনে ভয়ের দিছে, নিজি দেখে নিজির স্বভাব, কিনা করিছি বড় হব বলে উল্টে জড়াইছে অভাব। আমার আনে ভয় দিছে, নিজি দেখে নিজির স্বভাব, কিনা করিছি বড়।

0: মন্দতা সব ওরে বিচার হবে এনি পালাম তা, দেহ বিচার হবে এনি পালাম তা। তোমরা শুনে যাও শুনে যাও দুই চারের কথা, এইগুলো করা যাবে না, এইগুলো করা যাবে না, ভালো না জেতা বুঝছো, এইগুলো করা যাবে না, ভালো না জেতা। তোমরা শুনে যাও দুই চারের কথা, তোমরা শুনে যাও দুই চারের কথা, তোমরা শুনে যাও দুই চারের কথা।
1: কেমন লাগলো তোমাদের?
2: আমার খুব ভালো লাগছে, খুব ভালো, মনটা একবারে ভালো হয়ে গেল গান শুনে। খালি যেমন ওই যে বাইজানের ডাক্তার ভাইয়ের কথাগুলো শুনে মন ভালো হয়ে গেছিল,
3: দাদার গান তো মানে সবাই মানে তুমি দেখি সুপার হিট।
1: হ্যাঁ সুপার হিট না, সবাই সবাই শোনে, তার গানের অর্থ আছে, মানে আছে। ভাই আমরা যেটা শুনছি
2: ওষুধের ব্যাপারে শুনছি,
4: ওই ব্রয়লারের প্রয়োজনের বেশি আমরা টিকা দেবো না, এটা মনে রাখবো। আর কিছু আর আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এটা করবেন
3: না, করা যাবে না।
4: চিকিৎসা তো রোগ না হলে চিকিৎসা দরকার
2: না, আমরা ফুটো দেবো। ওই যে আছে না ওই বাচ্চা নিয়ে আসি, ওই সহি ফুটো দিতে হয়
3: বাচ্চাকে প্রতিষেধক দিতে, না
1: এটা প্রথম প্রথম পর্যায়ে,
4: সেটা আছে ভ্যাকসিন আর কি। কিন্তু দেখা গেল যে অল্প হালকা সমস্যা হয়েছে, অ্যান্টিবায়োটিক এর হয়তো বিষয় না, তবু আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আবার অ্যান্টিবায়োটিক একটা দিলে হয় সেই জায়গায় আমরা মিক্সড অ্যান্টিবায়োটিক দিচ্ছি,
1: মানে বেশি ওভারডোজ, যাকে বলে ওভারডোজ হয়ে যাচ্ছে
3: মানুষের,
4: আবার ওভারডোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ দিয়ে দেওয়ার কথা এক গ্রাম এক লিটারে, আমি তিন গ্রাম এর,
2: আমরা মোট কথা ডাক্তারের অনুমতি ছাড়া,
1: পরামর্শ নিয়ে,
2: পরামর্শ ছাড়া আমরা কিছু এই
4: জিনিসগুলো আমরা ই করব। আবার এই বয়লার ব্যাস পাবি একদিন পরে, মানে আপনার মানতে হবে ওই তিন দিনের মধ্যে ওই মাংস কাউকে খাইতে দেওয়া
2: যাবে না,
1: কিছু করা যাবে না।
4: তা আমরা এটা মেনে বাজারজাতকরণ করতে হবে। তো এই বাজারজাতকরণ কে করে? যদি কেউ না করে, আমরা মনে করি তো আমি খাচ্ছি না, ও খাবে পাবলিক, তাহলে কি আসছে স্বাস্থ্যসম্মত মাংস
3: উৎপাদন? ওই লোক কিন্তু পাবলিকে ঠকালো, মানে মানুষে ঠকানো হচ্ছে,
2: এটা করবই না।
4: এই জন্য বাচ্চাকে আমি যে সবসময় বলবো যে ভ্যাকসিনেশন যে শিডিউল এটা সামনে রাখবেন, এই শিডিউল অনুসারে বিসিডি আরডিবি আর গাম্বোরো মারেক্স আরডিবি দেবেন প্রয়োজন মতন, আর চিকিৎসা ঠিক প্রয়োজন হলেই করবেন, মাত্রা অনুসারে করবেন, যে কয়দিন করার কথা সেই কয়দিন করবেন।
2: আমরা চিকিৎসকের যেমন আমরা অনুমতি নিয়ে করব,
4: চার থেকে পাঁচ দিন বয়স হয়েছে বললেন না, আপনি ফুটো দেবো, ফুটো দেবো মানে ফুটা, বিসিআরডিবি ফুটা দেবেন। আমার চোদ্দ দিন বয়সে একটা গাম্বোরো, সাধারণত ব্রয়লার পালিত আমরা আঠাশ দিন এক মাস, এই দুটোতেই কাম শেষ,
1: তারপরে তৃতীয় ডোজে যাওয়া লাগে না।
2: আরে ফিরে ওই মারাত্মক আকারের অসুখ আসার আগেই ও বিক্রি হয়ে যাবে।
4: তবে কেউ চাইলে একুশ দিনে আবার ওই রানী ক্ষেত ভ্যাকসিনটা দিতে পারে। তবে এটা দেখেছি আমরা প্র্যাকটিক্যাল থেকে, নতুন ঘর যদি হয়, নতুন জায়গা, খামার যদি সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, সেইখানে আসলে এই টিকা না দিলেও যে বিশেষ ক্ষতি হয়, তবে টিকা হচ্ছে প্রোটেকশন।
3: হ্যাঁ প্রোটেকশন,
4: আমার মনে বল যদি মড়ক লেগে যায় আপনি একাদম
1: এত টাকা দিয়ে ফার্ম করলেন, মুরগি উঠালেন, রিস্ক হয়ে যায়, এই জন্যই প্রতিষেধক দিতেই হবে,
4: এই রিস্ক আমরা নিব না। সুতরাং আমরা সবসময় প্রতিষেধক ব্যবহার করব। তো কাজে কাজে আমরা দেখছি যে ব্রয়লার পালার জন্য আসলে যে বেশি একটা জায়গা এমন আছে যে আপনার টাকাই নেই, পরের গোয়াল ভাড়া করে, এটা জানেন, গোয়ার কন্ট্রাক্ট
2: নিয়ে
4: কন্ট্রাক্ট হাউজিং এর মাধ্যমে, মানে সেটা ব্রয়লারের গড় ভাড়া, সহজ কথা,
2: ঘর ভাড়া নিয়ে করবো, লাভ হবে, আমি মাসে মাসে টাকা পাচ্ছি।
4: তো সেই ব্রয়লারের যে গড় ভাড়া করবেন, কন্ট্রাক্ট নেবেন, তাহলে দেখা গেল যে মন্না ভাই একটা খামার করিল, কিন্তু হঠাৎ করে সে আবার চলে যাচ্ছে সিঙ্গাপুর, তাহলে এই গড়ে কি করবে,
2: কি করবো? কোন
4: এইটা আছে কন্ট্রাক্ট হাউজিং, মানে এই গড়টা আপনি ভাড়া দেবেন, যে ওই যে ব্রয়লার করবে তার কাছে ভাড়া দিয়ে
2: দিন, ভাড়া দিলে মাসে মাসে ভাড়ার টাকা পাওয়া যাবে।
3: টাকাও পাবে আবার কি পাবে জানেন,
1: সেটা দেবে, সেটা যার মালিক তাকে দেবেই, তাকে খুশি রাখবে।
4: তাহলে আপনি এই যে হাউজিং, এই হাউজিংটা আপনার যার ঘর সুন্দর তার কত লাভ, আবার যার ঘর সুন্দর না তার কিন্তু দেয়া গেল
1: সব কিছু
4: বেজাল নাকি,
1: লস তো হবেই
4: সেই জিনিসটা,
1: প্রয়োজনে যদি সব ভাইরাস লাগে তাহলে সবই শেষ
4: হবে। আর এই জন্য ব্রয়লার আমরা যেই ফালি না কেন, ব্রয়লার ফালিটা সুবিধা কি, মনে করেন যে মনোয়ার একটা ব্রয়লার খামার আছে, হুট করে রাত্রির একটা আত্মীয় আসলো, একটু বাজারে দৌড়তে হবে
2: না, ওখান থেকে একটা ধরে এনে জবাই করে দেবো,
4: তাহলে পারিবারিক
3: সুস্থ না, তুমি দুই ডেই খাও একটা দিয়ে
4: আবার ছেলের ওই যে ফি দিতে হবে পরীক্ষা ফি, দশটা
1: নিয়ে বিক্রি করে
4: পাঁচটা নিয়ে বেশি
1: পরীক্ষা
4: ফি,
2: পাশাপাশি লেয়ারের খামার করতে হবে, দই রোজ ডিম বিক্রি করা যাবে,
4: রোজ ডিম বিক্রি আপনার ওই যেতে হবে না, আপনার কাছেই চলে আসবে,
3: পরিষ্কার
4: রাখতে বাধ্য সে। এই জন্য মুরগির ক্ষেত্রে এটা একটা সুবিধা, আর ওই যে আমরা কিছুক্ষণ আগে অনেক সময় ভয় দিলাম যে লেট মানে লেড মানে সীসা লোহা, অতিরিক্ত লোহা বা আয়রন শরীরে ঢুকে যাচ্ছে তাই না, এইগুলো ওই যে বললাম না শোষণের হার খুব কম শরীরে, হয়তো মুরগিতে থাকলেও শরীরে অকার্য মানে ক্ষতিকর ইফেক্টটা পড়তে গেলে যে পরিমাণ লাগে এটা আসাও কঠিন আছে, তখন আমাকে সচেতন থাকতে হবে ভবিষ্যতে যেন না আসে, এখন যে লেভেলে হয়তো আছে মুরগি সেই লেভেলে যে ব্লাড কালেকশন করে আমরা পরীক্ষা করে দেখি যে না এই ক্ষতিকর মাত্রা আর্সেনিক এতে নাই,
3: ক্ষতিকর মাত্রা আয়রন আছে,
2: কি বুঝলা ভাইজানের আলোচনায়
3: আমি সবই বুঝি,
2: সুস্থ খামার সুস্থ সমাজ সুস্থ দেশ,
3: দেশ
2: তাই না,
3: আর সুস্থ
2: এক জায়গা থেকে
3: সুস্থ
2: সবাই সুস্থ থাকলো, আর এক জায়গায় যদি খারাপ হয়ে যায় সবদিকে খারাপ,
4: আপনি যত যাই কর না কেন যত্ন আপ্যান কন আর যাই কন খাবারের কথা উঠলি সবার আগে কিন্তু মাংসের কথা চলে আসে,
3: ডাল
4: ভাত যদি খাওয়ান ওই জামাই আর দ্বিতীয় দিন কি মিষ্টি আনবে, আনবেও না বাড়ি যে বাসায় যে মায়ের সাথে ঝগড়া বাঁধাবে, মায়ের সাথে ঝগড়া বাঁধাবে,
2: এখন আবার একটা সুবিধা ছিল না, ওটা তো খাবার চাহিদা ওটাও খাতে পারতো না, ব্রয়লার মুরগি না থাকলি ওদের পোড়া মুরগি খায় না,
3: পোড়া মুরগি খায় তো যে গারাল কয় তারে
2: কি কয়
3: গারাল
1: গ্রিল
3: গ্রিল দেখছেন বাজার নোনার সাথে মিষ্টি মিষ্টি, আমার একটু ইংলিশ কমার মনে হয়
2: যাই হোক আমি ওজন তো পোড়া মুরগি কই
4: আপনি বাদ দেবেন, আপনি যত কোটিপতি হন না কেন যত টাকার মালিক হন না কেন এই ব্রয়লারে যে খাবার গুলো তৈরি করা যায়, আপনি তো রাঁধুনি রান্না বলা করেন কম বেশি জানেন, আমার বাসায় বলে দেবে যে ব্রয়লার আনতে হবে করা অনুষ্ঠানের সময় একদম ওই ছোট ছোট সাইজ করে ওই সহজে ফ্রাই করা যায়, সহজে ফ্রাই করা যায় যা অন্য দিয়ে করা যায় না, আর ওই যে বললো যে স্যুপ, স্যুপের কথা স্যুপ তো ব্রয়লারের মাংস একেবারে গলিয়ে যায়, হ্যাঁ ব্রয়লারের হাড়গুলো পর্যন্ত গলিয়ে যায় ক্যালসিয়ামের সোর্স হিসেবে, আমরা তো এখন হাড় ফেলাই দিই, তো আপনারা জেনে রাখেন সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে এই হাড়ের জন্য আমাকে ওই ব্রয়লার পালতে হবে, ব্রয়লার খাতে হবে, এই হাড় গুলো এক মেশিনে দিয়ে গুঁড়ো করে একদম পানির সাথে ই বানায় ফেলবে, কাই বানায় ফেলবে এবং কাই বানায় ওই খাতে হবে ক্যালসিয়ামের উৎস হিসেবে, ক্যালসিয়ামের ট্যাবলেট আর কত খাবে,
2: এই তো এটা মুরগি হাড়ে ক্যালসিয়াম,
4: হ্যাঁ হাড়ে ক্যালসিয়াম ভরা,
2: ঠিকই আছে, তাহলে বোঝে নাকি ওরা কিছু
4: আর খাতে হবে, আর না খালে আপনি ক্যালসিয়াম পাবেন না, হাড়ের মধ্যে যেটা আছে মজ্জা এটা খাইতে হবে, দেখেন না মজ্জা খাইলে কেমন লাগে, তো আমরা ব্রয়লার পালন যেটা স্বাস্থ্যসম্মত ভাবে পালা যায় আমরা অনেকেই আসলে আলোকপাত করলাম, আমাকে সবারই যদি খেয়াল না রাখি আমরা, তাহলে এটা সফলভাবে এটা আসলে হবে না, সবারই খেয়াল রাখতে
2: হবে। আমি আগে খাতাম না, চুমকি আমরা জোর করে খাওয়াইছে, যদি খাতে বেশ ভালো লাগে। পোড়া মুরগি, পোড়া মুরগি খাওয়া খুব ভালো।
5: আমরা শুনলাম স্বাস্থ্যসম্মত ব্রয়লার মুরগি উৎপাদনে করণীয় আলোচনা করলেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র সাতক্ষীরা। তা আমাদের হাতে আর সময় নেই, আগামী অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: আল্লাহ হাফেজ। চলো বুক, চলো। আল্লাহ হাফেজ।

0: কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনা ছিলেন মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপুন কুমার ভদ্র, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।

0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।
1: Oh, to have.

0: রোজ হাসরে আল্লাহ।
1: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। মানুষের সঙ্গে অপজ্ঞানসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মন্থ পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হবে পবিত্র আসরের নামাজ, রাজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: retaliatory strikes against the U.S. It follows earlier statements in which they said they had attacked sites in Bahrain, Kuwait, and Jordan. Meanwhile, oil prices have jumped at the start of trading, following news Iran had hit commercial ships in the Strait of Hormuz, with the U.S. then carrying out more attacks on Iran. Brent crude, the global benchmark wholesale oil price, surged among 5%. More than 2,700 deaths across England and Wales have been linked to unprecedented heat waves in the United Kingdom in May and June. A study published this information today. The study shows most of the deaths occurred between June 18 and 28. Last year, the Climate Change Committee, which advises the UK government on climate policy, warned that Britain was not prepared to cope with the impacts of climate change. FIFA World Cup football and France will take on Spain in the first semi-final of the tournament at Dallas tomorrow night, while Argentina will encounter England at Atlanta on Wednesday night. The winner of the semi-finals will face in the World Cup final in New York on Sunday night. Dhaka Meteorological Office says, under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Mymensingh, Dhaka, Chattogram and Sylhet divisions during the next 24 hours commencing from 11 a.m. today. Due to heavy to very heavy rainfall, temporary water logging may occur at places over Dhaka metropolitan areas. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the rains regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Beter. Banichik Shambat Putshi, Sirajum Munira. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল সম্মান জানিয়েছে। আজ মন্ত্রণালয়ে আইএমএফ এর বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের 4 মাসের মেয়াদে আর্থিক খাতের সংস্কার, শেয়ার বাজার ও ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বড় ধরনের সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিইউটি ড্র ব্যাংক সুবিধার বিকল্প হিসাবে দেওয়া নগদ সহায়তার হার 3 গুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সহায়তা তৈরি পোশাক খাতের জন্য বড় ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী 2026-27 অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তার ঘোষিত হার 1.5% থেকে বাড়িয়ে সরাসরি 5% নির্ধারণ করা হয়েছে। খাদ্য মজুদে নতুন সর্বোচ্চ রেকর্ড গড়েছে বর্তমান সরকার। খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি গুদামে চাল ও গমের মজুদ রয়েছে 22,62,248 টন। এদিকে চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান চলছে, যা 31 আগস্ট পর্যন্ত চলবে। গত বছরগুলোর তুলনায় এবার ধান সংগ্রহের গতিও আশানুরূপ। সংগ্রহ অভিযান শেষে সরকারি মজুদ আরও শক্তিশালী রেকর্ড গড়বে, যা খাদ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আগামী 22 জুলাই রাজধানীতে 2-দিনব্যাপী বয়লা ফিউচার সামিট অনুষ্ঠিত হবে। এতে দেশ বিদেশের 1,500 জনেরও বেশি অংশগ্রহণকারী, 500 বেশি সিএক্সও এবং 20 জনের বেশি বক্তা অংশ নেবেন। সম্মেলনটি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পোশাক খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা

0: দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 2216 টাকা কমিয়ে 2,21,966 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 2,100 টাকা কমিয়ে 2,11,993 টাকা, 18 ক্যারেটের প্রতিভরি 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম 1,48,774 টাকা ধরে বিক্রি হচ্ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 394টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 165টির এবং অপরিবর্তিত ছিল 48টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,866 পয়েন্টে। ডিএসইতে 1,419,15,00,000 টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হয়। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 টাকা, ক্রয় 164.19 টাকা, দিরহাম বিক্রয় 33.86 টাকা, ক্রয় 33.25 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.19 টাকা, ক্রয় 396.80 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.50 টাকা, ক্রয় 29.91 টাকা এবং থাইবাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সোহানা সিরাজ।
2: ফিফা 2026 প্রায় তো শেষের দিকে, কারণ সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে আমরা। তবে এই মোমেন্টে এসেই মনে হচ্ছে যে বোধহয় আসরটা আরো জমজমাট হবে, কারণ ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4টা দলই কিন্তু সেমিফাইনালে। খুব একটা অঘটনের কোন দৃশ্য দেখা যায়নি যে না, র্যাঙ্কিং এর অনেক পিছিয়ে থাকা কোন একটা দল সেমিফাইনালে চলে এসেছে, কি হবে, কতটা ফাইট করতে পারবে, এরকম না। বাট ফাইটটা যে খুব জমে উঠবে সেটা স্পষ্ট, কারণ ওই যে বললাম র্যাঙ্কিং এর 1, 2, 3, 4 দল, যার মধ্যে রয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড, এই 4টা দলে কিন্তু এবার মুখোমুখি হতে যাচ্ছে। ইতিহাসে খুব একটা বেশিবার বিশ্বকাপে এমন ঘটেনি, 1970 এবং 1990 ঘটেছিল। এই বিষয়টাকে সামনে রেখে কেমন হতে পারে সেমিফাইনাল ফেজটা বা প্রিভিয়াস ম্যাচগুলোতে কি নিয়ে আর হচ্ছে, সেই সমস্ত আলাপ হবে আজকের বিশ্বকাপ দামামায়। সোহানা সিরাজ রয়েছে আপনার সাথে এবং আপনার একই সাথে আমাদেরকে দেখতে ও শুনতে পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভে, রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে। তার বাইরেও আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, FM 104 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার ঢাকা FM 90 মেগাহার্টজে। আপনারা আমাদেরকে বাংলাদেশ বেতারের অ্যাপ থেকেও শুনতে পাচ্ছেন। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, চলুন একটু পরিচিত হয়ে নেই। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আলফাজ আহমেদ, যিনি বর্তমানে কোচ হিসেবে কাজ করছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। কেমন আছেন?
3: ভালো আছি, খুব ভালো। আপনি কেমন আছেন?
2: খুব ভালো আছি এবং স্বাগত আপনাকে আজকে আবারও এই আয়োজনে। আমার সঙ্গে রয়েছেন সাবেক ফিফা রেফারি আজাদ ভাই, কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
2: খুব ভালো আছি এবং যেদিনই আপনাকে এই আয়োজনে দেখে আমার
4: ইনশাল্লাহ আমি চেষ্টা করব।
2: লাস্ট যেই দুটো ম্যাচ কথা হচ্ছে সেটা থেকেই যদি একটু আজাদ ভাইয়ের কাছ থেকেই আসি, এই যে রেড কার্ড বা ফিফার আইন কানুনের বাইরে গিয়ে রেফারির সিদ্ধান্ত এবং সেখানটাতে আবার ভিআর এর হস্তে কথা হচ্ছে, তো সুইজারল্যান্ডের যে একটা রেড কার্ড এবং সেই খেলোয়াড়ের ভীষণ বাচ্চাদের মতো কান্না করা, মানে এতটা ইমোশনাল একটা মোমেন্ট ছিল দেখ সেটা, বা তার বাইরে গিয়ে যদি আমি নরওয়ে ইংল্যান্ড ম্যাচের কথা বলি, সেখানে নরওয়ের গোল যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, তো এই জায়গায় ভিআর প্রোটোকল নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই।
4: জি ধন্যবাদ। ভার প্রোটোকল যেটা আমরা বলি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিজ প্রোটোকল, ভারের 4টি রেসপন্সিবিলিটি, এর মধ্যে একটা হলো গোল, গোল হওয়ার পরে গোলটা শুদ্ধ গোল হলো কিনা, গোল হওয়ার আগ মুহূর্তে কোন ফাউল, হ্যান্ডবল অথবা অফসাইড ছিল কিনা সেটা চেক করে ভার জানিয়ে দেয় রেফারিকে। সেকেন্ড হলো পেনাল্টি, নো পেনাল্টি, পেনাল্টিটা কি কারেক্ট ছিল, রেড কার্ড একজন প্লেয়ার একটা সিরিয়াস ফাউল প্লের জন্য রেড যোগ্যতা রাখে, কিন্তু রেফারি ভুলবশত যদি তাকে ইয়েলো কার্ড দেয় সেক্ষেত্রে কিন্তু ভার তাকে ইন্টারভেন করবে এবং তাকে চেক করতে পাঠাবে। আর লাস্ট যেটা আপনি সুইজারল্যান্ডের যে রেড কার্ডটা হলো অ্যাম্বলোর, সেই রেড কার্ডটার ব্যাপারে যে আইনটা প্রয়োগ করেছে সেই আইনের ব্যাপারে আমাদের সাধারণ জনগণের ধারণা নেই, সেটাকে বলা হয় মিস্টেকেন আইডেন্টিটি। মিস্টেকেন আইডেন্টিটি মিনস সাপোজ এখানে আলফাজ ভাই এবং আমি আছি এবং আপনি আছেন, ফাউল করেছে আলফাজ ভাই কিন্তু রেফারি ভুলবশত কার্ড দিয়েছে আমাকে, সেক্ষেত্রে এটা তো ইনজাস্টিস। সেই ক্ষেত্রে তখন ভার চেক করে বলে যে মোমেন্ট জাস্ট ওয়েট, ডিলে ডিলে গো ফর দ্য ওএফআর অন ফিল্ড রিভিউ চেক সি দ্য অ্যাকচুয়াল সিনারিও। এম্বলোর ব্যাপারটা যদি দেখেন, উনি যেই ডাইভটা দিয়েছে আমাদের ভাষা বলি আমরা সিমুলেশন, মানে ভান করা, রেফারি থেকে একটা অ্যাডভান্টেজ নেওয়া এবং একটা প্লেয়ারকে অযথা একটা প্লেয়ারের এগেনস্টে কার্ড খাওয়ানো, এই জাতীয় একটা টেকনিক অবলম্বন ইন্টেনশনাল এবং সেটা কিন্তু একদম ঘটেছে দুই টেকনিক্যাল এরিয়ার সামনে। এবং যেভাবে সে ডাইভ দিয়েছে দেয়ার ওয়াজ নো কন্ট্যাক্ট। সিমুলেশনের ফার্স্ট কন্ডিশন হল ইফ 100% নো কন্ট্যাক্ট দেন ইট ইজ সিমুলেশন। সো সেই অনুযায়ী ওই ঘটনা ঘটার পরে রেফারি তার খালি চোখে দেখে সে আর্জেন্টিনার জেসন নাম্বার 5 পিয়ারে কে কার্ড ইয়েলো কার্ড দেখায়, দেখানোর পরপরই ভার বলেছে মোমেন্ট ওয়েট জাস্ট চেক, চেকে এসে দেখে যে দেয়ার ওয়াজ নো কন্ট্যাক্ট, সে ভুলবশত ওই কার্ডটা দিয়েছে, এসে অ্যাম্বলোকে মানে তার আগে একটা ইয়েলো কার্ড ছিল ওই দিনের ম্যাচে, এই কারণে ডাবল ইয়েলো রেড কার্ড দিয়েছে। এখানে ইমোশনাল হওয়ার কথা ওই অ্যাম্বলোর, কারণ ওই রেড কার্ডটা পাওয়ার পরই কিন্তু টিম ব্যাকফুটে চলে যায়। ধন্যবাদ।
2: ডেফিনেটলি, আসলে এই জায়গাটাতে একটু আলফাজ ভাইয়ের কাছে আসি, যে এটা তো আগে থেকেই আমরা জানতাম, এবারে বিশ্বকাপে আগে এটাও একটু সমালোচিত হচ্ছিল বা আলোচনায় আসছিল যে অকারণ যদি কেউ আসলে এভাবে ডাইভ দেয় এরকম হয় তাহলে তার জন্য এবার আর সুখবর নেই, বিপজ্জনক কিছু থাকতে পারে। তারপরেও খেলোয়াড়ের কাছ থেকে এই জিনিসটা, মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখলেন, এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে এবং যেখানে সে আগে থেকে একটা ইয়েলো কার্ড পেয়ে রয়েছে, তো সেই জায়গায় তার মনস্তাত্ত্বিক জায়গাটায় কি ব্যাখ্যা আসতে পারে, কেন করলেন
3: এটা? তো সে মানে যতদিন বেঁচে থাকবে সে নিজেই উপলব্ধি করবে যে এটা আমি কি করেছি। তো এটা একটা টিমের জন্য বিশাল একটা হাম্বল, এবং একটা টিম 10 জন নিয়ে খেলা 11 জন এগেনস্টে কত বড় বিপদ, যারা খেলে 10 জন মাঠে তারা বুঝতে পারে যে একটা প্লেয়ার কম নিয়ে খেলাটা কত বেশি কষ্টদায়ক। আসলে পুরো টিমটাকে সে সাফার তার জন্য সাফার করতে হয়েছে, এবং সুইজারল্যান্ড যেভাবে ফুটবল খেলছিল 11 জন যদি থাকতো টিমে তাহলে আমার মনে হয় যে আর্জেন্টিনা অনেক বিপদ হইতে পারত,
2: যেভাবে খেলাটা চলছিল
3: সেটাই
2: নরওয়ের ম্যাচটাতে, নরওয়ে ইংল্যান্ডের ম্যাচটাতে যে গোলটা নিয়ে আসলে বলা হচ্ছে নরওয়ে খুব আনলাকি, হল্যান্ডের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু জানবো, তবে তার আগে একটা ফোন কল নিতে চাই। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। ফিফা 2026 আমরা বিশেষ যে আয়োজনটা রেখেছি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটি হচ্ছে বিশ্বকাপ দামাম। এবং বিশ্বকাপ দামামা শুনলেই আপনি মোটামুটি ফাইনাল হোক সেমিফাইনাল হোক সব ম্যাচগুলোর আপডেট এবং কি কি ঘটেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সবটাই কিন্তু জানতে পারছেন। যারা যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, চাইলে আপনার নিজের কথাগুলো আমাদের এই আয়োজনকে ঘিরে বা ম্যাচকে ঘিরে, পছন্দের দলকে ঘিরে, বা যারা এই মুহূর্তে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তাদের সম্ভাবনা কতটুকু দেখছেন, এই সমস্ত কথাগুলোই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারছেন ফেসবুক লাইভের। পর্ব কিছুক্ষণ পরে, তার আগে একটু আজাদ ভাইয়ের কাছে আসি, নরওয়ের ম্যাচের গোলটা নিয়ে যেটা বলছিলাম।
4: ধন্যবাদ। নরওয়ের ম্যাচটাতে আপনি ওইটা কর্নার কিক থেকে সিচুয়েশন ছিল, আমরা নর্মালি বিং এ রেফারি আমরা দুই দলের খেলোয়াড়দের কিন্তু কর্নার কিক এক মুহূর্তে ভার্বালি বলি যে ডোন্ট হোল্ড ইচ আদার, ডোন্ট পুশ ইচ আদার। এইখানে কিন্তু যদি ডিফেন্ডিং টিমকে বলি যে তোমরা যদি ধরে ফেলে দাও কিন্তু পেনাল্টি হয়ে যাবে, ডোন্ট ডু দিস। এবং অ্যাটাকিং টিমকে বলি যে ইউ ক্যানট ইন্টারফেয়ার। আপনারা দেখবেন অ্যাটাকিং টিমের অনেক প্লেয়ার গোলকিপারের সামনে যে অবস্থান করে তাকে ইন্টারফেয়ার করার চেষ্টা করে তার মুভমেন্টে। নরের যে ইনসিডেন্টটা হলো সে কর্নার কিক ঠিক আগ মুহূর্তে হারলেন, যে বিখ্যাত আমাদের ইতিমধ্যে নাম করেছে গোল দিয়ে, হ্যাঁ সে একদম ক্লিয়ারলি পুশ করে ফেলে দিয়েছে, ফেলে দেওয়াতে সাথে সাথে এবং ওই বলটা যখন এয়ারে এসে গোল হয়ে যায় তখন ভার ইন্টারভেন করে যে প্লিজ চেক, তুমি তোমার অপিনিয়ন দাও এখানে এসে। এখানে একটা ব্যাপার ক্লিয়ারলি বলতে চাই, ভার কিন্তু শুধু অ্যাসিস্ট করে প্রযুক্তি দিয়ে রেফারিকে, বিভিন্ন মানে তথ্যগুলো তাকে সরবরাহ করে, ফাইনাল ডিসিশন মেকার কিন্তু রেফারি।
2: রাইট,
4: রেফারি এসে যখন দেখলেন ওয়েফার এ যে কর্নার কিকের আগ মুহূর্তেই সে তাকে ধাক্কা মেরে দেয় এবং পরবর্তীতে ওটা গোল হয়, সে গোলটা ডিজালাও করে এবং রি কর্নার কিক দিয়ে খেলাটা শুরু করে, যেটা আইনসম্মতই সে করেছে, যেটা সাধারণ জনগণ আমরা অনেক বুঝতে পারিনি, আমরা আমাদের ইমোশন থেকে ওটা মেনে নিতে পারি না,
2: আমরা বারবার বলছি না এটা নরওয়ের সাথে ইনজাস্টিস হয়ে গেছে, ঠিক হয়নি
4: আসলে এই ব্যাপারটা, একদমই এরকম না।
2: এন্ড আমি একটু আজাদ ভাইয়ের কাছে আবারও যাবো ফেরত, তার আগে আলফাস ভাইয়ের কাছে আসি। হালান্ডের যে খেলাটা আমরা লাস্ট ম্যাচে দেখলাম, কোথাও গিয়ে হালান্ডকে মিস করছি কিনা, বিকজ তার আগের ম্যাচগুলোতে যে প্রমিনেন্ট হালান্ডকে আমরা দেখেছিলাম গত ম্যাচটাতে কিন্তু তাকে দেখা যায়নি। আর একটা ব্যাপার আমার কাছে একটু পার্সোনালি মনে হয়েছে, এরপরে দেখলাম যে না, ম্যাচ শেষে দেখছিলাম অনেকে লেখালেখিও করছেন এই ব্যাপারটা নিয়ে, যে হালান্ডের মধ্যে কোথাও গিয়ে একটা CR7 কে দেখা গেছে। কেন দেখা গেছে? কারণ যখন অন্য কেউ স্কোর করছে, গোল স্কোর করছে, সেখানে সবাই যেমন উদযাপন করছে, হালান্ড কিন্তু সেই গোল উদযাপনে জয়েন করেননি, তিনি একদিক থেকে হেঁটে নিজে চলে গেছেন। কোথাও গিয়ে তিনি মনে কষ্ট পেলেন কিনা যে তিনি ছাড়া অন্য কেউ স্কোর করছেন, এই যে একটা কথাবার্তা চলছে এটা নিয়ে আপনার কি মনে হয়?
3: এটা একটা প্লেয়ারদের সিক্রেট ব্যাপার, সেটা হচ্ছে যে একটা গোল উদযাপনের সময় যে এনার্জি লস হয়, সেই এনার্জিটা সে লস করতে চায় নাই, যার কারণে সে ওই জায়গাটা রিল্যাক্স ছিল, সে জানে আমার কলিগ গোল করছে এটা, কিন্তু সে যে ওখানে যে দৌড়ে যাইতো একটা লাভ দিত, তাহলে ওখানে অনেক এনার্জি সেটা করেনি। পাশাপাশি ইংল্যান্ডের প্লেয়াররা, সে যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, সব প্লেয়াররা তাকে আগে থেকেই চীনে একসাথে খেলে, তো কিছু তার দুর্বল জায়গাটা কোন জায়গায়, স্ট্রং কোন জায়গা, এগুলো নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে, থমাস তুলো বলে দিছে, তো কোচেরও এখানে প্ল্যান আছে যে কিভাবে তাকে আটকাইতে হবে, সব দিক দিয়ে তাকে একেবারে প্যাকেট করে
2: সাকসেসফুলি সে কাজটা তারা করতে পেরেছে অপোনেন্ট টিম। এবারে আসবো আসলে এই যে প্রতিপক্ষকে অ্যানালাইসিস করে এগিয়ে যাওয়া, এখন সামনে তো আসলে বিগ ম্যাচেস, স্পেন এবং ফ্রান্সের ম্যাচটাকে নিয়ে আমরা একটু ফোকাস করে কথা বলতে চাই, যেহেতু আজ রাত 12টার পরে 1টা বাজেই সেই ম্যাচটা রয়েছে। সো ওটাতে এখন আসলে স্পেন এবং ফ্রান্স, কাউকে তো ছোট করে দেখার কোনো অপশনই নেই, সুযোগই নেই, র্যাঙ্কিং এর জায়গা থেকে বলি বা থ্রু আউট দিস টুর্নামেন্ট তাদের পারফরমেন্সের জায়গা থেকে বলি, সব জায়গা থেকে দুটো দলই সমানভাবে খেলে এসেছে। এখন আমি আজাদ ভাইয়ের কাছে জানতে চাই যে টেকনিক্যালি আর ট্যাকটিক্যালি দুই দিক থেকে যদি আপনি দেখেন, স্পেনের স্ট্রেংথটা কোথায় রয়েছে এবং ল্যাকিংসটা কোথায় রয়েছে?
4: এই কোশ্চেনটা কিন্তু আমাকে করা উচিত হয়নি, কারণ হলো আমি কিন্তু কোচ না, আমি রেফারি,
2: তবু খেলা দেখে থ্রু আউট দ্য টুর্নামেন্ট
4: আমার কাছে মনে হয়েছে যে দুইটা টিমের খেলার ধরন কিন্তু দুই রকম আমার কাছে মনে হয়েছে। আর ফ্রান্সের মানে অ্যাটাকিং সাইড আমার কাছে অসম্ভব মানে আনস্টপেবল মনে হচ্ছিল, মানে এমবাপ্পেকে ওই দিন চেঞ্জ করে দেওয়ার পরে বেকুলাকেও কিন্তু আটকানো যাচ্ছিল না। সো টোটালি আমার কাছে মনে হচ্ছে যে সেমি ফাইনাল ম্যাচ এখানে কিন্তু সুযোগের অপেক্ষায় থাকবে, একটা সুযোগ পাবে, একটাই অ্যাভেল করতে পারলে ওই টিমটা এগিয়ে যাবে। আর বাকি টেকনিক্যাল এবং টেকনিক্যাল সাইডটা কিন্তু আলফাজ ভাই ভালো বলবে, কারণ উনি ন্যাশনাল টিমের দায়িত্বে অনেকদিন খেলেছেন এবং ভালো কোচ।
2: ভাইয়ের কাছ থেকে তো অফকোর্স জানতে চাইবে, বাট আপনার কাছ থেকে ইনসাইডটা পেয়ে গেছি যে তাদের ফ্রান্সের যে একটা স্ট্রেংথ পয়েন্ট আপনি বললেন সেটাই তো স্পেনের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবারে আসি ভাইয়ার কাছে, পুরোপুরি জানতে চাই ব্যাপারটাই যে স্পেনের জন্য চিন্তা কি কি থাকতে পারে, অপোনেন্টকে ঘিরে হোক বা নিজের দলের উইকনেসকে ঘিরে হোক, কোন জায়গাগুলো নিয়ে তাদেরকে বেশি ভাবতে হবে, একইভাবে ফ্রান্সের ক্ষেত্রেও।
3: তারা আসলে স্পেনের আপনি যদি পুরো সবগুলো খেলার বিবেচনা করেন, তারা মাত্র একটা গোল কনসিড করেছে, সেদিক দিয়ে তাদের ডিফেন্স লাইন অবশ্যই ভালো, তারা অলরেডি চীনে কার সাথে তারা খেলবে, এবং অবশ্যই রিক্সি এমবাপ্পে বলেন, ডেম্বেলে বলেন, খুবই রিক্সি প্লেয়ার, তাদেরকে কিভাবে খেলতে হবে তাদের এগেনস্টে সেটা তারা অবশ্যই জানে, কোচও বলে দিবে। এই জায়গাটা তারা বল হোল্ড করার ক্যাপাবিলিটি ফ্রান্সের চেয়ে বেশি, কিন্তু স্পিড এবং গোলিং স্ক্রিনের ব্যাপারে এমবাপের আগে আছে, ফ্রান্স আগে আছে। সো আপনি স্পেনকে ফেলে দিতে পারবেন না
2: অবশ্যই,
3: এবং আমার মনে হয় যে এই জায়গাটাই বিশ্বকাপে প্রতিটা ক্লাবেরই মানে প্রতিটা দেশেরই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, ভাগ্য থাকে না পাশে, দুর্ভাগ্য যদি আসে ফ্রান্সের এরকম একটা মানে ব্যাড ডে যেটা বলে, স্পেনে কিন্তু একটা ড্র করে ফেলেছে, তারা চলে গেছে তাদের একটা ব্যাড ডে, কিন্তু ফ্রান্সে কিন্তু কোনো ব্যাড ডে আসে নাই। সেই দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে হয়তো বা ব্যাড ডে থাকতে স্পেন চলে যাবে, আমার মনে হয় যে স্পেনের সম্ভাবনা বেশি।
2: ওকে, মানে নেক্সট রাউন্ডের জন্য,
4: ফাইনালের জন্য,
2: ওকে, সেটাই বুঝতে পেরেছি। ও গড, যদিও অনেকেই বলছেন যে না, তারা আসলে ফ্রান্সকে পুরো ফাইনালে তুলেই রেখেছেন, কি ঘটবে কি না ঘটবে সেটা তো আসলে এখনো পর্যন্ত আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব আরো অনেক কিছু জানতে এই ম্যাচটাকে ঘিরে, আপকামিং ম্যাচটাকে ঘিরে। তার আগে একটু দেখি, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, শিকদার হাসান মাগুরা থেকে যুক্ত আছেন, ইসমাইল হোসেন আছেন, সেই সাথে জুবায়ের আল ফাহাদ আছেন, তিনি ময়মনসিংহ থেকে আছেন, নূর আলম যুক্ত হয়েছেন যশোর থেকে, আলমগীর হোসেন বাবর রয়েছেন আমাদের সাথে রাজশাহী থেকে। যারা যারা আছেন থাকুন সাথে, এখনো আলোচনা শেষ হয়নি, তবে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
5: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
6: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
5: তাই নাকি?
6: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
5: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
6: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
5: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
6: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
5: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
6: বসুন্ধরা কিংস, বর্ন টু বি।
2: প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আবারও কিন্তু ফেরত এসেছি বিরতির পর বিশ্বকাপ দামামাই। সোহানা আছি সাথে, এবং অফকোর্স আমার সঙ্গে রয়েছেন সাবেক ফিফা রেফারি আজাদ রহমান ভাই, এবং সাবেক জাতীয় দলের খেলোয়াড় ফুটবলার আলফাজ আহমেদ ভাইও রয়েছেন। আজ আমরা কথা বলছি মোটামুটি সামনে যে ম্যাচটা রয়েছে সেটাকে ঘিরেই, এখন যে স্পেন এবং ফ্রান্সের মধ্যে যে ম্যাচটা রয়েছে, আপনারাও লিখতে পারেন যে এই ম্যাচটাতে আপনারা কাকে এগিয়ে রাখছেন, অ্যান্ড ডেফিনেটলি আরও যে ম্যাচটা রয়েছে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ, সেখানেও আপনারা কাকে এগিয়ে রাখছেন সেটাও কমেন্ট সেকশনে লিখতে পারছেন। তবে আমি এখনো ফোকাস করতে চাই আসলে স্পেন এবং ফ্রান্সের ম্যাচটাকে ঘিরে। আজাদ ভাইয়ের কাছে যাব, তবে তার আগে আলফাজ ভাইয়ের কাছ থেকেই জানতে চাই, এটা যে অনেক সময় বলা হচ্ছে যে ইয়ামাল নির্ভর একটা দল স্পেন হয়ে খেলছে পুরো টুর্নামেন্ট জুড়ে, বাট লাস্ট ম্যাচটাতে কি আদৌ সেই জায়গা থেকে বেরোতে দেখেছি কিনা আমরা স্পেনকে?
3: আসলে স্পেনের ফুটবলটা টোটালি ডিফারেন্স অন্যান্য টিমের চাইতে। আপনি যদি ফ্রান্সকে দেখেন, ফ্রান্স কিন্তু এমবাপের উপর নির্ভর কিংবা ডেম্বেলের উপর নির্ভর, কিন্তু স্পেনের কিন্তু যে কোনো সময় ইয়ামালের এখনো পারফরমেন্স সেই অনুযায়ী খেলতে পারছে না, বাট তার চেঞ্জিং প্লেয়ার রোমেরো যে প্রতি খেলায় গোল করছে, সেটা একটা কোচে কিন্তু একটা বিশাল একটা প্ল্যান, চেঞ্জিং প্লেয়ার এসে গোল করছে, তো ফ্রেশ লেগ প্লেয়ার কখনো এসে ভালো খেলে খুব কম দেখা গেছে এবার ওয়ার্ল্ড কাপে। বাট স্পেন কিন্তু এই রোমেরো দেখাচ্ছে যে প্রতি ম্যাচেই তার উইনিং গোল চেঞ্জিং এ খেলে, তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। চেঞ্জিং প্লেয়ার যদি আপনার শেষের দিকে প্লেয়ার একটু দুর্বল থাকে, ওই জায়গাটাই আসলে বাজিমাত করা যায়, যখন কোচের মাথায় থাকে যে আমার একটা ভালো প্লেয়ার চেঞ্জিং এ আমার ভালো করতে পারে, অলরেডি সে সাকসেস হয়ে গেছে। সো এই জায়গাটা স্পেন অনেক এগিয়ে আছে, আর ফ্রান্স তো প্রমাণ করছে যে সে ওয়ার্ল্ডের এখনো বেস্ট টিম, সবাই ভাবতেছে যে এবার ফ্রান্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, বাট এখনো অনেক খেলা বাকি আছে, স্পেনের সাথে জিততে হলে অনেক কষ্ট করতে হবে।
2: আজাদ ভাইয়ের কাছে যাই, লাস্ট ম্যাচে আমরা স্পেনের দুজন খেলোয়াড়কে ইয়েলো কার্ড পেতে দেখেছি, সেটা নিয়ে কোনো চাপ কাজ করবে কিনা নেক্সট ম্যাচটাতে, করার কোনো কথা আছে কিনা?
4: জি জি, আপনি জানেন এখানে যে কোনো কার্ড, ইয়েলো কার্ড নিয়ে যদি আপনি মাঠে নামেন, সেই ক্ষেত্রে কিন্তু কোচদের ইনস্ট্রাকশন থাকে যে তুমি আজকে কিন্তু ইয়েলো কার্ড খাবা না, এবং খেলে তুমি পরবর্তী ম্যাচে কিন্তু তুমি অফ হয়ে যাবা, যেটা আমাদের ইংল্যান্ডের যে স্কোরার বেলিংহামের মা এক সপ্তাহ যাবত বেলিংহামকে বলছে বাবা তুমি এই ম্যাচে রেফারির সাথে কোনো কথা বলবে না, তুমি ইয়েলো কার্ড খাবা না, তুমি তোমার খেলাটা খেলবা, এবং সে কিন্তু সাক্ষাৎকারে তাই বলেছে। সো ইয়েলো কার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টিমের জন্য, চাপ মুক্ত হয়ে খেলাটা হলো একজন খেলোয়াড়ের সবচেয়ে আগে দরকার। আপনি যখন মাঠে নামবেন, ফ্রেশ হয়ে নামবেন, কোনো দুশ্চিন্তা থাকবে না, তখন কিন্তু আপনার পারফরমেন্সটা অবভিয়াসলি ভালো হবে। এটা কোচদেরও ইনস্ট্রাকশন থাকে যে কোচ প্লিজ ডোন্ট গেট এনি ইয়েলো কার্ড। অনেক কার্ড, ইয়েলো কার্ড অনেক প্লেয়ার আহ্বান করে নেয়।
3: না, এখানে একটা ব্যাপার আছে যে কোচ আসলে ভেরি চিন্তা করে যে আমার ইম্পর্টেন্ট প্লেয়ার কিংবা আমার রিজার্ভে তার চেয়ে ভালো প্লেয়ার আছে কিনা, সেই সিচুয়েশনে কিন্তু ওই কোচ এটা বলে না। কারণ এমন একটা সিচুয়েশনে যেখানে কার্ডে আপনি টিমটা সেভ করতে পারে, সেই জায়গায় আপনি তো ছেড়ে দিলে হবে না।
4: জি জি,
3: সো ওই জায়গাটাই একেবারে ভাইটাল প্লেয়ার যে টিমের জন্য 100% দরকার, তাকে কোচ বলে দেয় যে তুমি যেন আজকে কার্ড না যেতে না খাও।
2: লিখতে থাকুন, আমরা পড়বো কিছুক্ষণের মধ্যে। ফোন কল করতে পারছেন চাইলে, স্ক্রিনে নম্বরটি দেওয়া রয়েছে, বাট যারা শুধুমাত্র শুনছেন তাদের জন্য একটু শেয়ার করছি, 01553841500 এই নম্বরে আপনারা কলও করতে পারছেন। আমরা চলে যাবো একটু আলফাস ভাইয়ের কাছে, যে এবার একটু আর্জেন্টিনা প্রসঙ্গে আসতে চাই, মেসি প্রসঙ্গে আসতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে যেহেতু তারা ম্যাচটা খেলতে চলেছে, মেসির একটা দারুণ রেকর্ড রয়েছে এখন, সব বিশ্বকাপে সব থেকে বেশি সংখ্যক গোল করা এবং সব থেকে বেশি অ্যাসিস্ট করা, 10টা অ্যাসিস্ট এবং 21টা গোল, এত বড় একটা রেকর্ড, এবং 6টা বিশ্বকাপেই তিনি স্কোরার। তো সবকিছু মিলিয়ে অনেক রেকর্ড তার রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে এবারের বিশ্বকাপ শেষে সমস্ত এই বিশ্বকাপ কেন্দ্রিক যা রেকর্ড রয়েছে সেগুলো নাকি সবকিছুই এমবাপ্পে ক্যারি করতে পারেন, এত ভালো পারফরমেন্স এমবাপ্পের কাছ থেকে আমরা দেখছি। তো হ্যাঁ, গোল্ডেন বুটের লড়াইতে আপনি এবারের এই আসরে কাকে এগিয়ে রাখতে চাইবেন?
3: এমবাপ্পেকে এগিয়ে রাখতে হবে, কারণ দুইটা ম্যাচ পাবে এই চারটা টিমের ভিতরে, সবাই দুইটা করে ম্যাচ পাবে, একটা ফাইনাল খেলা, একটা থার্ড পজিশন, এখানে দুজনেরই সুযোগ থাকবে, হারলেও কিন্তু একটা সুযোগ থেকে যায়। তো এখানে আসলে বলা মুশকিল আসলে সুযোগকে কে সদ্ব্যবহার করবে। আর গোল একটা সম্পূর্ণ ভাগ্য, আপনার দেখা গেছে ওপেন নেটও মিস করছে, পেনাল্টি পাওয়ার পরও মিস করছে, দুজনই মিস করছে, এমবাপ্পে একটা মিস করেছে আর মেসি দুইটা মিস করছে, তো পেনাল্টিও মিস হইতে পারে, তো বলা মুশকিল। বাট এজ মানে এমবাপ্পে হিসাবে ইয়াং প্লেয়ার, এখন আরো দুইটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, তার অনেক সুযোগ রয়ে গেছে, বাট এই ওয়ার্ল্ড কাপে বলা খুবই মুশকিল। হ্যারি কিং ও আছে পাশাপাশি, তো কখন কে হয়ে যায় বলা মুশকিল। তবে আমি মনে করি যে এমবাপ্পে সম্ভাবনা বেশি, অলরেডি সে দুইটা অ্যাসিস্ট, তিনটা
2: অ্যাসিস্ট এগিয়ে
3: আছে। আর একটা কথা হচ্ছে যে আর্জেন্টিনা মেসি যেটা তার মানে এখন পর্যন্ত সে ইংল্যান্ড এগেনস্টে খেলে নাই, সেই ম্যাচটা নিয়ে খুবই রোমাঞ্চিত, এবং এই ম্যাচে সে আগে থেকে ডিক্লেয়ার দিয়েছে যে এই ম্যাচে সে একটা কিছু করবে, এবং এটা তার জন্য অনেক দিনের অপেক্ষা আছে, সে ইংল্যান্ডের সাথে
2: খেলার জন্য। একটা ফোন কল নিতে চাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কেমন আছেন? জি আমরা ভালো আছি, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি। জি লিটন ভাই বলুন, শুনছি। ফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের সম্ভাবনা? অসংখ্য ধন্যবাদ কল করার জন্য। আমরা ঠিক আলোচনা যেই মোমেন্টটাতে পৌঁছেছি, তিনি সেই সময়টাতে সেই প্রসঙ্গেই আসলে প্রশ্নটা করেছেন। তবে আমি একটু মেসির বিষয়ে কথা বলছিলাম যেহেতু, রেকর্ড নিয়েও তো, মেসির সাথে একটা ঘটনা লাস্ট ম্যাচে, সেটা নিয়ে একটু আজাদ ভাইয়ের কাছে আসি। রেফারির সাথে একটুখানি কিছু একটা বাক্য বিনিময় হয়েছিল মেসির, যখন আসলে তিনি দাঁড়িয়েছিলেন, রেফারি বোধহয় তাকে আরেকটু পেছনে গিয়ে দাঁড়াতে বলেছিলেন, এবং তখন তিনি রেফারিকে বলেন যে আমার সাথে ভালোভাবে ব্যবহার করতে। এবং সেই ঘটনাটার কিছুক্ষণ পরেও দেখা গেছে আবারও একই ঘটনা, যে তিনি রেফারির কাছে ফেরত গেছেন এবং আবারও বলছেন যে আমি যেহেতু আপনার সাথে, মানে ঘটনাটা এরকমই যে আমি যেহেতু আপনার সাথে ভালোভাবে ব্যবহার করেছি, আপনি ওর সাথে ভালোভাবে ব্যবহার করুন। তো মেসির এই আচরণটাকে আপনার কেমন লেগেছে, যে আসলেও কি রেফারির কাছ থেকে এরকম কোন ব্যবহার ছিল কিনা যেটা নিয়ে মেসি এরকম ভাবে রেগে যেতে পারেন বা মনোক্ষুণ্ণ হতে পারেন? কারণ মেসিকে তো আমরা একটু কুল হেডেড চিনি।
4: ধন্যবাদ। এখানে স্ট্রাইকার, সাবেক স্ট্রাইকার আলফাজ ভাই আছেন, আমি যখন রেফারিং করেছি উনি তখন মানে অনেক ভালো প্লেয়ার, ভালো প্রথম দিকের প্লেয়ার, তো ওনাদের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা যদি একটু আমি একটা উদাহরণ দিই তাহলে মেসির সাথে ওই রেফারির কি সম্পর্ক ছিল সেটা কিন্তু একটু মানে বোঝা যাবে। খেলা চলাকালীন অনেক সময় মোমেন্টামে প্লেয়াররা কিন্তু অনেক টেম্পটেড থাকে, অনেক পরিশ্রম হয়, প্লেয়াররা তখন মানে যে কোনো ব্যবহার মানে বাজে একটু টোনও কিন্তু তখন সহ্য করতে পারেন না, সেই ক্ষেত্রে রেফারির রেসপন্সিবিলিটি হলো টু ম্যানেজ হিম ইন এ নাইসলি, হ্যাঁ ইন এ নাইস ওয়ে। তো আমরা যেটা ফেসবুকে দেখছি যে আঙ্গুল তুলে মেসি কথা বলছে যে ডোন্ট ডিসরেসপেক্ট মি, হ্যাঁ আই এম রেসপেক্টিং ইউ, এই জাতীয় কথা আসলে এটা মনে হয় ফেসবুকের কাটটির জন্য এটা করে। খেলা চলাকালীন এই ধরনের ব্যবহার কোন প্লেয়ার কোন রেফারির প্রতি করতে পারে এবং কোন রেফারিও কোন প্লেয়ারের প্রতি করতে পারে না, সেটা আইনসম্মত না। হয়তো বা কোন একটা ইস্যুস নিয়ে তারা কথা বলছিল যে এইখানে যেতে এখানে যেতে কারেক্ট ডিসিশন দেওয়ার জন্য অনুরোধ করছে প্লিজ রেফ, এই জাতীয় কথা, কিন্তু ফেসবুকে কিন্তু
2: একটু রং মাখিয়ে একটু বাড়তি করে এই ব্যাপারটাকে ইন্ডিকেট করা হয়, যেমন বলা হচ্ছে যে না রেফারি আসলে পর্তুগিজের ছিলেন, সো তার একটা ক্ষোভ মেসির উপরে ছিল। হোয়াট এভার, আমরা আছি এখনো আলোচনার শেষ অংশটা নিয়ে আপনাদের সাথে, বাট ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি, আমাদের বাকি আলোচনায় যুক্ত থাকুন ফেসবুক এবং ইউটিউবের লাইভে।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সোহানা সিরাজ। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহিল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুহাদ হোসেন সরকার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: যেসব জায়গায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যার সময় ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে, বাঁধে অথবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালাল টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে বা যা বন্যা কবলিত নয় সেখানে আশ্রয় নিন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানমালায় এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথাগুলো লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: প্রিয়শ্রোতা শুনলেন ফ্যামিলি কার্ডের গান। শিল্পী ছিলেন সমবেত কণ্ঠে বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন।
5: অজু, গোসল ও কুলি করতে কোনো অবস্থাতেই বন্যার পানি ব্যবহার করবেন না। থালাবাসন ও কাপ পেয়ালা বন্যার পানিতে ধোবেন না। কষ্ট করে হলেও টিউবওয়েলের পানি ব্যবহার করুন। পাওয়া না গেলে পানি ফুটিয়ে ব্যবহার করুন। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। শুকনো জায়গায় গর্ত করে মলত্যাগ করুন এবং পরে মাটি দিয়ে ঢেকে দিন। খাবার ঢেকে রাখুন। পচা, বাসি ও খোলা খাবার খাবেন না। আপনার পরিবারের সকল সদস্যদের টিকা দেওয়ার ব্যবস্থা করুন। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে কিংবা সরকার নিয়োজিত মেডিকেল টিমের সাথে যোগাযোগ করুন। সাধারণ সতর্কতা, সাপ ও অন্যান্য বিষাক্ত জলচর প্রাণী থেকে সতর্ক থাকুন, ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে সাবধান থাকুন, বন্যার সময় বৈদ্যুতিক তার থেকে বিরাট দুর্ঘটনা ঘটে, তাই সবসময় এ বিষয়ে খেয়াল রাখুন এবং আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন। খাবার পানি ও স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকিরি অথবা পানি শোধন বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন। পানি 10 মিনিট ফুটিয়ে নিলে অথবা 1 কলসি পানিতে 1 চা চামচ ফিটকিরি 8 ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়। পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে লবণ, গুড়, স্যালাইন দিন। আদশের পানিতে 1 মুঠো গুড় ও 1 চিমটি লবণ মিশিয়ে এই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চঞ্চল খান।

0: চঞ্চল খানের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ সহ দিনব্যাপী এক সফরে বরিশালে ব্যস্ত সময় পার করছেন। সফরকালে তিনি বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়াও পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ ত্বরান্বিত করতে সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি আজ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরগুলিতে বাংলাদেশ সেনাবাহিনী আরও বৃহত্তর আন্তর্জাতিক স্বীকৃতি, মর্যাদা ও পেশাগত শ্রেষ্ঠত্ব অর্জন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বরিশালের গৌরনদীর সরিকল বার্জর খাল পাড়ে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে এবং আশেপাশের পরিবেশ ও জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত সকল স্থাপন পনা রক্ষায় সহায়ক সহজ অভ্যাসগুলি গ্রহণ করার অনুরোধ করেন। পরে বরিশালের গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সরকারে রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে সরাসরি আলাপ করেন এবং তাদের ভালো মন্দ জানতে চান। এ সময় সুবিধাভোগী নারীরাও স্বতঃস্ফূর্তভাবে তাদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। এরপর প্রধানমন্ত্রী জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা ও ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত, স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলির কোথাও যেন কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ঔষধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার বিষয়ে মায়েদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম

0: secondary school ground under Gangni Upazila in Mehipur today. Meanwhile, Balidia Jubo Shangho defeated Jama Jubo Shangho by a solitary goal in the 16-team football tournament at Boro Kolamdhari ground under Mohammadpur Upazila in Magura today. Finally, weather and focused valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts of squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Jashor, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Dinajpur, Tangail, Mamansingh, Dhaka, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. Review reports in these areas are the worst cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি খাদিজা তুলকোবরা। অধিবেশন তত্ত্বাবধান করছেন আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পাঁচমিশালি গান শোনার জন্য। পাঁচমিশালি গানের প্রথম গানটি আমরা শুনব আমাদের দেশমাতৃকাকে ভালোবেসে একটি দেশাত্মবোধক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন আঞ্জুমান আরালামিয়া, গীতিকার পঙ্কজ কুমার রায়।

বন্ধুরা, আপনারা খুরশিদ আলমের কণ্ঠে আধুনিক গান শুনলেন। এবারে শুনবেন একটি নজরুল সঙ্গীত, গীতিকার ফেরদৌস দুঃখিত, শিল্পী ফেরদৌস আরা।

বন্ধুরা, পাঁচ মিশালি গানের সবশেষ গানটি শুনব আমরা, একটি ছায়াছবির গান। গানটি নেওয়া হয়েছে মনের মতো বউ ছায়াছবি থেকে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

বন্ধুরা, এরই সাথে শেষ হলো পাঁচ মেশালি গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

দুই বাজুতে তাবিজ করে খাড়া হব রোজ হাসরে।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বেতার আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমতলিতে 22.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯৮% এবং সন্ধ্যা ৬টায় ৮৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:২০ এবং অস্ত যাবে ৬:৪৯। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Here is the weather forecast for inland river ports of the country, valid till 1 AM as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain or thunder shower, temporarily south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km/h, likely to prevail over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Coxsbazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country, remaining affected till 6 PM tomorrow. Light to moderately rain or thunder shower accompanied by temporarily gusty wind may occur most places of Rangpur, Rajshahi, Mamansingh, Dhaka, Borishal, Chattogram and Sylhet divisions and many places of Khulna division. Besides, there are chances of moderately heavy to very heavy rainfall over at places of Rangpur, Rajshahi, Mamansingh, Dhaka, Borishal, Chattogram and Sylhet divisions. The day temperature may decrease slightly and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 32.6 degrees Celsius at Jashore and the lowest was 22.8 degrees Celsius at Amtoli of Chattogram. As recorded over inter-county today, the temperature as recorded in Dhaka today was maximum 28.5 degrees Celsius and minimum 25.6 degrees. Humidity recorded in air at 9 a.m. was 98% and at 6 p.m. 83%. The sunrise.
2: আল্লাহ তাআলার খাসবান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আর আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।

0: কোরআনে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির 13তম সভা আজ নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সোনাডাঙ্গা সোলার পার্ক বেসরকারিভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদারের মাধ্যমে বড় ড্রেনগুলির বর্জ্য অপসারণ, দুপুরের পর বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএস এ স্থানান্তর এবং এসটিএস থেকে দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণ, দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রূপসা সুইস গেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা বৃদ্ধি সহ 27, 28, 29 এবং 30 নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরো জোরদারকরণ, দুইটি ওয়ার্ড মিলিয়ে একটি ছোট খেলার মাঠ ও শিশুদের জন্য ছোট ছোট শিশু পার্ক নির্মাণ সহ শহীদ হাদিস পার্ক সংলগ্ন খুলনাবাসার 6টি ক্লোরিন গ্যাস সিলিন্ডার স্থানান্তরের উপর গুরুত্ব আরোপ করা হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মুশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাহিমা সুলতানা বুসরা, চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ শামিউল ইসলাম ও কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ পরিচালনা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা আজ মহানগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবিক, সেবামূলক ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা, মাদকমুক্ত সমাজ গঠনে থানা, ফাঁড়ি, ডিবি সহ সব ইউনিটকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার, আইনের শাসন ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ খালেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর বা জলাবদ্ধতা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সতর্ক ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবাদার, সিভিল সার্জন ডক্টর আশমা মাহবুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শাহুন হোসেন অনিক সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও উপজেলার নির্বাহী প্রধানগণ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ এক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার 51টি আশ্রয় কেন্দ্র বসবাস উপযোগী রাখতে এবং যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয় এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ 2026-27 উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্যকর্মের মাসিক থিম ভিত্তিক খসড়া ক্যালেন্ডার কার্যক্রমের উপর পর্যালোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নজরুল একাডেমি সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নজরুল গবেষক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের মাল্টিপারপাস ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রয়াত শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল হকের পরিবারের হাতে আজ 5,00,000 টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ এর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রয়াত শিক্ষার্থীর পিতা মোহাম্মদ দুরুল হুদার হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সহ প্রয়াত শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল হকের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মঠবুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ 2-1 গোলে রায়পুরা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী আয়োজন মালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
0: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।

0: না মাস্টার ভাই, ওই আমার ওই সবজি বাগানটার মধ্যে পানি উঠা কি হয়ে রয়েছে, আমার তো
1: নিজেরও কষ্ট, গবাদি পশুর কষ্ট, সবজির বাগানের কষ্ট,
2: শ্রাবণের ধারা এইরকমই হয়ে আইছে বাংলায়। আমাকে সতর্ক থাকা লাগবো।
3: হ্যাঁ, প্রত্যেকবার জুলাই মাসে অবশ্য খুবই বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়। তো একটি কয়েকদিন আগে আমরা অনাবৃষ্টির জন্য কান্নাকাটি করছিলাম, এখন আল্লাহ যেখানে প্রয়োজন সেখানে হয়তো দিচ্ছেন, আমাদের সেটা মাথায় রাখতে হবে। যেখানে যতটা পানি প্রয়োজন, এমনি আমরা বলছি কি যে পানির লেভেল, পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে, অনেক নিচে নেমে যাচ্ছে। হয়তো জানি না আমরা আল্লাহর কি কুদরতি খেলা, হয়তো এই পানিটাই গিয়ে সেখানে আবার পানির জায়গাটা
1: আবার
3: আমরা এটা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না আমি। তবে চলো আজকে এই যে অতিবৃষ্টি হচ্ছে, এই যে জলাবদ্ধতায় আমাদের কৃষক ভাইদের যে কত সমস্যা হচ্ছে, কি করণীয় আছে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় কৃষক ভাইদের কি করণীয় আছে, এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের আসরে এসেছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি। তিনি আজকে আমাদের এই বিষয়ে পরামর্শ দেবেন। তো ভাই আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
1: মেহমান ভাই ভালো আছেন? মেহমান ভাই
4: আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা ভালো আছেন?
1: ভালো আছি ভাই, আল্লাহর রহমতে।
4: আসলে এই মুহূর্তে আমাদের যে মাঠে যে সমস্ত দণ্ডমান ফসল আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের আউশ ধান। আউশ ধান অনেকদিন আগে লাগানো হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে সেটা হয়তো কর্তন করতে পারবে কৃষক ভাইরা। এই ফসলটা আমাদের দানাদার শস্যের মধ্যে অত্যন্ত মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ফসল এবং এটা ঝুঁকির মধ্যে আছে। এবং এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে আমন ধান, যেটাকে আমরা বলি বছরের সবচেয়ে বেশি আমাদের দানাদার শস্য বা ধানের উৎস, সে আমন ধানের এখন বীজতলা আসলে করছেন কৃষকরা। এই বীজতলাটা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে এবং এই বন্যা বা অতি বৃষ্টি যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু এই বীজ বপন এবং চারা রোপণ এবং আমাদের আমন মৌসুমটা একটা ঝুঁকির মধ্যে থেকে
3: গেছে,
4: প্রচন্ড রকম একটা ঝুঁকির মধ্যে থেকে
3: যায়।
4: আচ্ছা, এখন আমি যদি প্রথমে আমি আমার যে আউশ ধান যেটা মাঠে আছে যেটার অলরেডি বৃষ্টিতে বৃষ্টি মোকাবেলা করছে সেটার ক্ষতি পোষানোর জন্য যারা ইতিমধ্যে আগাম লাগিয়েছিলেন ধানটা অলরেডি কিন্তু তাদের ধানটা পাকার প্রায় সময় হয়ে গেছে, অনেক জায়গায় কিন্তু কিছু কিছু কর্তন করেছেন। তো আমরা সেক্ষেত্রে বলি যে কৃষকরা যেন একেবারে চূড়ান্ত কর্তনের জন্য অপেক্ষা না করে অন্তত যদি দেখেন যে 80% ধান পেকে গেছে তাহলে কেন জরুরি ভিত্তিতে তারা যেন এই মুহূর্তে ধানটা কেটে নেন। ঠিক আছে,
5: মেমন ভাই ওই যে জুম আউশ ওইটাও কি একইভাবে কাটতে হবে নাকি?
4: এটা আসলে আমরা জানি যে আমাদের যে তিনটা পার্বত্য জেলা আছে নাগামাটি, পার্বত্য বান্দরবান এবং খাগড়াছড়ি, ওইখানেও কিন্তু আমাদের যে আমাদের পাহাড়ি ভাইয়েরা তারাও কিন্তু পাহাড়ের ঢালে ঢালে এবং দুই পাহাড়ের মাঝে যে সমতল জায়গাগুলি আছে সেখানেও কিন্তু আউশ চাষ করে থাকেন। তো সেইটার ক্ষেত্রে আমরা একই পরামর্শ দিয়ে থাকি, কারণ পাহাড়ি ঢল কিন্তু আরো বেশি মারাত্মক আমাদের বৃষ্টি। তো সেই পাহাড়ি ঢল আসার আগে তাদের ধান যদি পেকে থাকে অন্তত 80% 80% যদি পেকে থাকে আমরা তাদেরকে বলি অবশ্যই আপনারা আর একদিনও দেরি না করে আপনারা,
3: ধসে
4: গেছে অনেক এখানে মানে যানমালের আসলে
3: ক্ষতি হচ্ছে।
4: জি,
2: ওই যে আমনের বীজতলাটা আবার নতুন করে তো ঠিক করণ লাগবে তাই না?
4: এইটা একটা, হ্যাঁ আসলে সবকিছু নির্ভর করে আমাদের এই যে বন্যার যে তীব্রতা এবং দীর্ঘস্থায়িত্ব কতদিন থাকবে তার উপরে সবকিছু নির্ভর করে। আমরা কৃষক ভাইদের মধ্যে এই মুহূর্তে পরামর্শ দিব আপনার যে বীজতলা অলরেডি যদি আপনি চারা লাগিয়ে থাকেন সেই চারাটাকে যদি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনি হতাশ হবেন না, আপনাকে যেটা করতে হবে একটা বিকল্প কিছু কৃত্রিম বীজতলা অন্যত্র জায়গায় তৈরি করতে হবে। সেটা আমরা তিনটা পদ্ধতি বলি, একটা হচ্ছে ট্রে, কৃত্রিম ট্রে আছে তার মধ্যে আপনি বীজ জাগ দিয়ে বীজটা ফেললে চারা তৈরি করতে পারবেন, অথবা আপনার আশেপাশে যদি এমন কোন শুকনো জায়গা থাকে যেখানে এখনো পানি হয় নাই উঁচু জায়গা, এই উঁচু জায়গাটাকে আপনি এখনই কিছু বাড়তি আপনি চারা ওখানে উৎপাদনের জন্য বীজ ফেলতে পারেন। আরেকটা হচ্ছে যেখানে উঁচু জায়গায় নাই তারা কি করবে তাদেরকে আমরা বলি ভাসমান বীজ পদ্ধতি। ভাসমান একটা চমৎকার প্রযুক্তি, আপনি বাঁশের কলা গাছ দিয়ে ভেলা তৈরি করবেন, কচুরি পানা দিবেন, কলা পাতা দিয়ে মনে করবেন একটা চাটাই দিয়ে তার উপর কিছু কাদা দিয়ে একটা কৃত্রিম একটা বীজতলা তৈরি করবেন এবং তার মধ্যে বীজটা ফেলবেন। খেয়াল রাখবেন একটা দড়ি দিয়ে ভেলাটাকে বেঁধে রাখতে হবে যেটা
2: ভীষণ।
4: এইভাবে আমরা কৃত্রিম ট্রেতে এবং উঁচু জমিতে এবং আমাদের যে ভাসমান এই সমস্ত জায়গায়, আরেকটাকে বলে যে আমরা দাপক, দাপক মানে হচ্ছে যে আপনি ওই যে শুধুমাত্র বীজটাকে জাগ দিয়ে যে কোনো একটা জায়গায় শুধু গজায় নেবেন এটাকে একটু ভিজায়, ঠিক আছে একটা একটা করে চারা আপনি পরবর্তীতে কিন্তু রোপণ করতে পারবেন। এই সমস্ত ভাসমান পদ্ধতি বা ভেলা বিকল্প হিসেবে অবশ্যই রাখতে হবে।
3: আচ্ছা, এরবারে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই বন্যা তো আল্লাহ

0: নিয়েও যাবে, একসময় চলে যাবে বন্যা। তো এরপরে বন্যা পরবর্তীতে কোন কোন জাতের আমন ধান লাগাতে হবে বলে আপনি পরামর্শ দেবেন?
1: আচ্ছা, আসলে জাত খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে তিন ধরনের জাত আমরা দেখি ধানে, একটা হচ্ছে আগাম জাত, মধ্যম জাত এবং নাবি জাত। তা আমরা এক্ষেত্রে বলবো, যেহেতু এখন বন্যা চলমান আছে, পানি সরার পড়ার পরে হয়তো আপনার সময় কম থাকবে, সেক্ষেত্রে আমরা বলি নাবি জাতগুলিকে বিশেষ করে লাগানোর জন্য। এই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, তাদের কিছু চমৎকার জাত আছে। এই জাতগুলি যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনি এই খুশিতে পোষাতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বিধান 33, আমাদের বিধান 56, বিধান 57, বিধান 62, বিধান 71 এবং বিধান 75।
0: আবার বলেন কি কি ধান?
1: এই জাতগুলি হচ্ছে আপনার আগস্টের শেষ পর্যন্ত লাগাতে পারবেন স্বল্প মেয়াদকালীন। এই জাতগুলি, জাতগুলির নাম আমি আবার বলছি, যদি কোনো কারণে বন্যা দীর্ঘায়িত হয়, জাতগুলি হচ্ছে বিধান 33, এগুলি সবই আমন মৌসুমের ধান, বিধান 56, বিধান 57, বিধান 62, বিধান 71 এবং বিধান 75। আচ্ছা, যদি কোনো কারণে অনিবার্য কারণবশত আগস্টের পরেও দেখা যাচ্ছে বন্যার পানি সরছে না, সেপ্টেম্বর পর্যন্ত, মধ্য সেপ্টেম্বর পর্যন্ত, সেই ক্ষেত্রে আসলে আমরা কৃষকদের বলি যে কিছু আলোক সংবেদনশীল জাত আছে আমাদের, অনেক পুরনো জাত, এগুলি খুব ভালো জাত, এগুলি BR 22, BR 23, BR 46 এবং স্থানীয় কিছু জাত আছে, এটা খুব ভালো, নাইজার শাইল এবং গাইন্ডা, এগুলি শেষে করলেও আপনার মোটামুটি কৃষকরা ভালো ফলন পাবেন।
2: ভাই, ওই যে আমন ধানের, মনে করেন আমন ক্ষেতের যে যত্ন কেমনে নেওয়া লাগবে, ফির রোগ বালাই কেমন দমন করা যাবে, কিভাবে এগুলা যদি?
1: আচ্ছা, আসলে এখন প্রশ্ন আসতেছে যে বন্যার পানি বা বৃষ্টির পানির সময় অনেক সময় একটা ক্ষেত বা খুব মানে বিরূপ অবস্থার মধ্যে পড়ে যায়, দেখা যায় যে তার গায়ের মধ্যে কাদা লেগে থাকে, রোগ জীবাণুর একটা ঝুঁকি থাকে। তো এটাকে ব্যবস্থাপনা না করলে আসলে আমরা সেখান থেকে আর কাঙ্ক্ষিত ফলন পাবো না। সেই ব্যবস্থাপনা হিসেবে আমরা প্রথমেই বলি যে দেখবেন যে পানি সরার পরে গাছের গায়ে কিন্তু, ধানের গায়ে কিন্তু কাদা লেগে থাকে, এটাকে একটু পানি দিয়ে একটু স্প্রে করলে এই কাদাটা কিন্তু চলে যাবে, কাদাটা ধুয়ে দিতে হবে, ঠিক আছে? আর সার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ার করার দরকার নাই, কারণ ভিজা মাটিতে সারটা আসলে দেওয়াটা ঠিক হবে না। একটু যদি মাটিটা শুকিয়ে আসে, একটু যদি জো আসার কন্ডিশনে আসে, তখন আমরা বলি যে তার যে যে চাহিদা আছে সারে, ঠিক আছে, সেই চাহিদা অন্তত দেওয়ার জন্য আমরা বলি। আর হচ্ছে সে তখন যদি একজন কৃষক বিঘা প্রতি 8 কেজি ইউরিয়া এবং 8 কেজি পটাশ সার উপরি প্রয়োগ করে, তাহলে সে তার আমনে ভালো ফলন পাবে। আর এছাড়াও যেহেতু স্বেচ্ছেতে আবহাওয়ার কারণে এ সময় কিছু মাজরা এবং পাতা মোড়ানো পোকার একটা একটা প্রবণতা দেখা যায়, এই সমস্ত পোকা মাকড়কে দমন করার জন্য আপনি গাছের মধ্যে, ক্ষেতের মধ্যে ডাল পুঁতে দিবেন। এবং আমরা জানি যে ডালের মধ্যে পাখি বসে এবং পাখি ও সমস্ত মাজরা পোকার পূর্ণাঙ্গ পোকাগুলি খেয়ে থাকে, এবং এভাবে কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোলিতে, মানে বায়োলজিক্যাল পদ্ধতিতে, জৈবিক পদ্ধতিতে আপনি এই পোকা মাকড় অনায়াসে দমন করতে পারেন। এটা একটা ভালো কথা। এটা হচ্ছে কি, বিষ না দিয়ে আমরা মাঠের মধ্যে আছে আপনার যে কি বলে যে সামার, এই যে গ্রীষ্মকালীন শাকসবজি এখন প্রচুর আছে, তো এই সময় আমাদের গ্রীষ্মকালীন শাকসবজিগুলি ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখন বন্যার পানি থাকলে তো ইনস্ট্যান্ট আর কিছু করার সুযোগ না, কিন্তু পানি যাওয়া সরার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে, যে সবজির গোড়ায় মাটিটা লুজ করে দিতে হবে, আলগা করে দিতে হবে, যাতে এর ভিতরে আলো বাতাস পর্যাপ্ত ঢুকতে পারে, ঠিক আছে? বিশেষ করে কিছু কিছু আমাদের মশলা জাতীয় ফসল যেমন আদা, হলুদ, এগুলি যেহেতু মাটির নিচে হয়, এটার একটা পচনের একটা খুব বেশি সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বলি যে আদা এবং হলুদের মাটির নিচের ফসল হয়, জমিতে পানি জমলে দ্রুত পচে যায়, পানি নামার পরপরই জমিতে ছত্রাকনাশক, যেমন মেনকোজেব একটা গ্রুপ আছে ছত্রাকনাশকের নাম, ঠিক আছে, অথবা মেটালেক্সিল গ্রুপ, এগুলি আপনি স্প্রে করেন এবং দুই সারির মাঝখানে নালা গভীরভাবে পরিষ্কার করে গাছের গোড়ায় মারি তুলে দেন, অর্থাৎ মাঝখান থেকে মাটিটা এনে গাছের গোড়ার দিকে তুলে দেন, একটা হবে কি পানিটা সরে যাবে এবং গাছটাও রক্ষা হবে।
2: তাহলে এই বৃষ্টি বন্যা কমে যাওয়ার পর আমাকে কি করা লাগবে সেটা যদি একটু কন?
1: আচ্ছা, বৃষ্টি বন্যা কমার পরে আমি এর মধ্যে কিছু বিষয় বলেছি, যেমন আপনার যে বিশেষ করে এখনো অনেক কৃষকের ঘরে কিন্তু তার গুদামে বীজ আছে, বীজ এমন একটা বিষয় যেটাকে আপনি যদি নিয়মিত না শুকান তাহলে কিন্তু আপনি ওখান থেকে ভালো ফলন পাবেন না। অতএব তার ঘরে যে সমস্ত বীজগুলি আছে সেটা হইতে পারে হয়তো আমনের জন্য কিছু বীজ থাকতে পারে, এবং পরবর্তী যে বোরো মৌসুম যেটা আছে তা সেটার বীজও কিন্তু তার ঘরে সংরক্ষণ করা আছে। আপনারা জানেন যে কৃষক ভাইয়েরা অত্যন্ত সচেতন, অত্যন্ত সতর্কতার সাথে এই বীজগুলি তারা রক্ষা করেন এবং একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে শুকায়, বিশেষ করে এই বর্ষাকালে আর্দ্রতা বেশি হওয়ার কারণে এটা গুণগত মান নষ্ট হয়ে যায়, এই জন্য বীজটিকে কয়েকদিন নির্দিষ্ট সময় পর পর তাকে এটা বের করে ছড়ায় এবং শুকাই দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আউশ ধান যেটা বললাম, এটা তো পানিতে ভিজে গেছে, এটা কাটার পরে এটা প্রচুর এটার মধ্যে আর্দ্রতা বা ময়েশ্চার থাকে। এটাকে আপনারা যেটা করবেন একবার যতটুকু সম্ভব ছড়াই দেবেন এবং কৃত্রিম ফ্যান, হাত ফ্যান অথবা কুলা ইত্যাদি দিয়ে বাতাস দিয়ে দিয়ে যতটুকু সম্ভব এটাকে শুকানো যায়, অর্থাৎ পানিটা কমানোর চেষ্টা করা যায়। এটাই হচ্ছে পানি হচ্ছে বীজের প্রধান শত্রু,
0: পানির অংশটা আর যেন না থাকে ওই
1: না থাকে ওইভাবে ব্যবস্থা নিতে হবে।
2: অনেক পরিশ্রম করা লাগবে তাই
1: না? আসলে ফল আমাদের তো মানে যে কোনো বিরূপ অবস্থা থেকে মুক্তি পাইতে হলে পরিশ্রম তো আমাদের করতে হবে, ফসলের জন্য করতে হবে, তার নিজের ভালো থাকার জন্য কৃষকদের।
0: ধন্যবাদ জনাব মোহাম্মদ মশিউর রহমান, সম্মানীয় পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি। আপনি আমাদেরকে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় কৃষকের করণীয় এ সম্পর্কে বিশদভাবে বললেন। আশা করি আগামীতেও আপনার কাছে পাবো এবং আপনার কাছ থেকে আরো অনেক পরামর্শ পাবো। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিই আগামীকাল 14 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, মানে আমাদের এই অনুষ্ঠানে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় গবাদি পশুর সুরক্ষায় করণীয়, গবাদি পশুর সুরক্ষায় করণীয় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। তো এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও এটা শোনা যাবে। তো চলো এখন মেহমান ভাইকে একটা গান আমরা একটা গান শুনিয়ে দিই তাকে আমরা, শিল্পী তসনিম জাহান, গীতিকার ও সুরকার টিপু সুলতান বাবর। চলো আমরা শুনি।
2: আচ্ছা।

0: আমরা গানটা শুনলাম শিল্পী তাসনিম জাহানের কণ্ঠে। আর এবারে যে বিষয়টা শুনবো সেটা হচ্ছে যে বর্ষাকালে এই যে গরু ছাগলের যে কি কষ্ট,
1: বিশেষ করে
0: হাঁস মুরগি গরু ছাগল
2: খুব
0: কষ্টে ভুগছে।
2: পানিও যেমন দরকার আবাদের জন্য, ফির এই যে মানে এই যে গরু
3: খাবে দাবে ঘাস টাস সব তো পানি।
0: চলো এখন আমরা শুনি শুনি বর্ষাকালে গবাদি পশুর যত্ন। আর বলছেন ডাক্তার মহুয়া ইয়াসমিন, তিনি অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার প্রাণী সম্পদ অধিদপ্তর খামারবাড়ি। আমরা শুনি।
1: আচ্ছা শুনি।
4: বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি ও স্যাঁতস্যাঁতে ভাবের কারণে বিভিন্ন ধরনের গবাদি পশুর খাদ্যের উদ্বৃত্ত অংশ পচে নষ্ট হয়ে যায়। এজন্য ভুসি, কুড়া, খড় ও কাঁচা ঘাস এসব খাদ্য সংগ্রহ করে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে সময় মতো গবাদি পশুকে সরবরাহ করা যায়। এই গোখাদ্য মানসম্মত না হলে গবাদি পশু বিষক্রিয়ায় বা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে, এজন্য সবসময় খাদ্য প্রদানের সময় খেয়াল করতে হবে। এছাড়া গর্ভবতী গাভীর জন্য পুষ্টিকর খাদ্য প্রদান নিশ্চিত করতে হবে। মনে রাখা প্রয়োজন সুস্থ সবল ও স্বাস্থ্যবান গবাদি পশু সহজে পুষ্টিহীনতায় পেটের পীড়ায় আক্রান্ত হয় না, এজন্য স্বাস্থ্যসম্মতভাবে গোখাদ্য সংগ্রহ ও সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। বর্ষাকালে ভুসি ও চালের কুড়ার বস্তার মুখ খুব ভালো করে বেঁধে মাচার উপরে রাখতে হবে। এসব দানাদার খাদ্যের বস্তা কখনোই মাটিতে রাখা যাবে না, অবশ্যই মাচার উপর শুকনো স্থানে রাখতে হবে। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখলে খাদ্যে ছত্রাক জন্মাতে পারে। এ ধরনের খাদ্য গ্রহণে গবাদি পশু বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে, এজন্য সঠিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করতে হবে। বর্ষাকালে আমাদের দেশে দুবা, বাক্সা, আড়াই, সেচি, দল, শস্যক্ষেতে আগাছা ইত্যাদি জাতীয় কাঁচা ঘাস প্রচুর পাওয়া যায়। এছাড়া নেপিয়ার, পাড়া, ভুট্টা, সরগম, ওট এ জাতীয় ঘাস জমিতে চাষ করা হয়। এসব কাঁচা ঘাস খুব সহজেই বৈজ্ঞানিক পদ্ধতিতে সাইলেজ করে সংরক্ষণ করা যায়। এই সাইলেজ এক বছর পর্যন্ত গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে। সাইলেজ তৈরির পদ্ধতি হচ্ছে, প্রথমে উঁচু পানি জমে না এমন একটি স্থান নির্বাচন করতে হবে। এই স্থানে এমনভাবে গর্ত খুঁড়তে হবে যাতে গর্তের নিচের অংশ রান্নার পাতিলের তলার মতো হয়, কোনো কোনা অংশ থাকবে না। এরপর গর্তের মাটিতে পুরু করে শুকনো খড় বিছিয়ে দিতে হবে। এবার গর্তের পরতে পরতে সবুজ ঘাস ও শুকনো খড় বিছিয়ে দিতে হবে। সাইলেজের স্বাদ বৃদ্ধি করার জন্য চিটাগুড় পানিতে গুলে প্রতি পরতে ঘাসের উপর ছিটিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঘাসের স্তরের উপর পা দিয়ে ভালো করে চাপ দিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকতে পারে। এই ঘাসের স্তর মাটির উপরে কোমর সমান উঁচু করতে হবে। এরপর পলিথিন দিয়ে ভালোভাবে ঘাসের গাদা ঢেকে দিতে হবে। এই ঘাসের গাদাই কিছুদিন পর সাইলেজে পরিণত হয় এবং গবাদি পশুর খাদ্য উপযোগী হয়ে থাকে। সাইলেজ করে এক বছর সংরক্ষণ করা যায়। আমাদের দেশে গরুর প্রধান খাদ্যই হচ্ছে খড়। বর্ষাকালে খড় ভিজে যাতে নষ্ট না হয় সেজন্য বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করতে পারলে দেশে গোখাদ্যের চাহিদা অনেকটা পূরণ হতে পারে। ইউরিয়া যোগে খড়কে প্রক্রিয়াজাত করতে পারলে ভেজা খড় ও সংরক্ষণ করা হবে এবং এতে খড়ের পুষ্টির মানও বাড়বে। প্রতি 100 কেজি খড়ের জন্য 1.5 থেকে 2 কেজি ইউরিয়া সার যোগে খড়কে প্রক্রিয়াজাত করতে হবে। প্রথমে পানি জমে না থাকে এমন একটি উঁচু শুকনো ও সমান জায়গা বাছাই করতে হবে। এই জায়গাটি পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। পলিথিনের উপর খড় বিছাতে হবে এবং 8 থেকে 10 ইঞ্চি করে খড়ের স্তর করে পরিমাণ মতো ইউরিয়া তার উপর ছিটাতে হবে। এরপর পা দিয়ে খুব ভালো করে চেপে চেপে খড় রাখতে হবে যাতে খড়ের গাদায় বাতাস না থাকে। এখন পলিথিন দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যাতে বাহির থেকে কোনো বাতাস পানি প্রবেশ করতে না পারে। 7 থেকে 10 দিন পর এই গাদা থেকে খড় কিছুক্ষণ ছায়াযুক্ত স্থানে রাখার পর গবাদি পশুকে খাওয়াতে হবে। এতে গাদায় যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তা বের হয়ে যায় এবং বিষক্রিয়া থেকে রক্ষা পায়। এছাড়া শুকনো খড়ের পালা তৈরিতেও কোনো ত্রুটি থাকলে বর্ষাকালে ওই পালার ভিতর পানি ঢুকে খড় পচে যেতে পারে। এই পচা খড় খাওয়ালে বিষক্রিয়া বা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। এজন্য শুকনো খড়ের পালা মাঝে মধ্যেই খেয়াল করতে হবে।
0: শুনছিলাম আমরা বর্ষাকালে গবাদি পশুর যত্ন, আর বলছিলেন ডাক্তার মহুয়া ইয়াসমিন। জানি রাখি আগামীকালও কিন্তু এই বিষয় নিয়ে কথা হবে। আগামীকাল 14 তারিখ আমাদের যে ফোন ইন অনুষ্ঠান, সেখানেও কিন্তু আমরা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় গবাদি পশুর সুরক্ষায় করণীয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের এই আসরে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডাক্তার হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার উত্তর জানার জন্য 0244813268-70 পর্যন্ত এবং 0244813277-79 পর্যন্ত নম্বরে আপনি ফোন করবেন, এবং ফোন করলে আপনি আপনার যে কোনো জিজ্ঞাসাটা আপনার উত্তর পাবেন। তো এই সময়টায় যেটা হচ্ছে যে গবাদি পশুর বন্যার পানি নেমে যাওয়ার পর, বন্যাকালীন গবাদি পশু হাঁস মুরগি বাসস্থানে নিয়মিত কিন্তু জীবাণুনাশক স্প্রে করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যা যদি মরেই যায় মৃত গবাদি পশু কিন্তু
1: মাটির নিচে গায়,
0: হ্যাঁ বিশেষ করে হাঁস মুরগি, নাহলে আবার নিচে মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের হাতে আর সময় নাই, আগামীকালের আসরে আমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের আসর শেষ করছি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে চল আমরা উঠি।
1: আচ্ছা চল উঠি।

0: সন্ধে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজন। অনুষ্ঠান উপস্থাপনায় লায়লা পারভিন কিয়া, হাসিনা পারভিন, শামিমা নাসরিন, মোহাম্মদ মহসিন মিয়া ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ রবিউল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দুর্বারে।
1: আজ দুরবারে রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। ঝিলমিলের প্রথমে শোনাব দেশের গান, এই মাটির উপর দাঁড়ালে আকাশটিও যে আমার মনে হয়। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের কথা সাজিয়েছেন সৈয়দ হায়দার, সুর করেছেন মনসুর আহমেদ।

শোনাবো আধুনিক গান। গানটির সুরকার সুবল দাস, গীতিকার মাসুদ করিম, শিল্পী রুনা লায়লা গিয়েছেন যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিকে এই গানটি।

দুর্বারে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।

0: শুনে
1: ভাইয়া দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচ মিশালের গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে আমন্ত্রণ ছায়াছবির গানে। ছায়াছবি শ্রাবণ মেঘের দিন, শিল্পী সাবিনা ইয়াসমিন।

বিশ্বনানী ভাই বোনেরা দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব লালন গীতি, শিল্পী আবু বকর সিদ্দিক।

সবশেষে ব্যান্ড পরিবেশনা ব্যান্ড মাইলস শিল্পী শফিন আহমেদ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, মাইলস ব্যান্ডের পরিবেশনে এই গানটি দিয়ে শেষ হয়ে এল সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানীর ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, তাই কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাবার বেলা বলে যাই, আজকের দূরপার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মোকাবেলা করবে। আগামীকাল যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ম্যাচটি শুরু হবে। বুধবার রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুনকুড়ি স্পোর্টসের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গতকাল মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এ সংক্রান্ত উপকমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যবিবরণী অনুযায়ী জাতীয় পর্যায়ে এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উপকমিটির সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র এএইচএফ

কার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে 6-0 গড়ে হংকং চায়নাকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8টায় দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানের হংকং চায়নার এবং রাত 10টায় কাজাখস্তান পাকিস্তানের মুখোমুখি হবে। আগামীকাল বার্মিংহামে স্বাগতে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। এদিকে পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতকে 56 রানে পরাজিত করে 4-0 সিরিজ জিতেছে ইংল্যান্ড। উল্লেখ্য, দুই দলের মধ্যকার সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী বুধবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। শুক্রবার দুই দলের মধ্যে দ্বিতীয় এবং আগামী রোববার তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বিকেল 4:30 শুরু হবে। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষে উঠল ইংল্যান্ড। র্যাঙ্কিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান 268 করে রেটিং আছে। টি টোয়েন্টি সেরা দল এখন ইংল্যান্ড। র্যাঙ্কিং এর তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 224 রেটিং নিয়ে তালিকায় অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরার দৌড়ে আছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তার সাথে সেরার লড়াই আছেন ভারতের শুভমান গিল ও নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ। গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের শ্রীচরণী, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট হজ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন। সুস্থ ও সুন্দর থাকতে হলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, যেমন সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, বিশুদ্ধ পানি পান করা সহ নিয়মিত রুটিন মাফিক জীবনযাপন করলেই সুস্থ এবং রোগমুক্ত থাকা যায়। জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধ হল গর্ভধারণ থেকে বিরত থাকার জন্য পদ্ধতি গ্রহণ। IUD হল জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী পদ্ধতি, যার সাফল্যের হার 99%-এরও বেশি। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই রয়েছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD সম্পর্কিত আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
2: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
3: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সেবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সেবল বা লং অ্যাক্টিং রিভার্সেবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
2: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, এই দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
3: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
2: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
3: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই খাওয়া যাচ্ছে।

0: দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পারছেন। কিন্তু আইউডি কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না। উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে উনাকে, অথবা কোনো প্যারামেডিক্সের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। উনার কাছে যাওয়ার পরে উনি এই উনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা। যদি ওটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
1: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহিতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক যোগ্যতার প্রয়োজন যাদেরকে আইইউডি পড়ানো?
0: আইইউডি পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং উনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত। অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে আইইউডির জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে আইইউডির জন্য সিলেক্ট করি না বা বলি না যে আইইউডি তার নেওয়া যাবে।
1: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
0: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। উনাকে অজ্ঞানও করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে উনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, উনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
1: জরায়ুতে প্রবেশ করিয়ে দিবেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
0: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং উনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন এক দুই মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
1: আইইউডি দিলে সুবিধাটা কি?
0: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান, তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে, কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
1: তবে একটি প্রসঙ্গ, যে এটা হারিয়ে গেল কোনো জরায়ুর ভিতরে বোঝবার উপায়?
0: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আইইউডি দেওয়া হয়, এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে, কারো কারো খুব কম 10,000-20,000 একজনের হয় কি হয় না।
1: এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো, এটা তো খুলে ফেলা যায়,
0: অবশ্যই
1: এটা এত অস্থায়ী,
0: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
1: তিনি যখন চাইবেন
0: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন।
1: কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা, তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধা, এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কিত আলোচনা। কোন দেশের নারী পুরুষ মিলে যে মোট লোক সংখ্যা হয় তাকেই ওই দেশের জনসংখ্যা বলে। তবে এই জনসংখ্যা বেশি হলে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা, তাই হতে হবে সচেতন। প্রিয় শ্রোতা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান, শিল্পী ইমামুর রশিদ ও দিনা মাসুদ, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার আলী আফতাব লনি।

0: সবাই চিরদিন।
1: এতক্ষণ শুনলে
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বাকি অংশে ফিরব পবিত্র এশার নামাজের আজানের পর। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণে 3-15 দিনের মধ্যে সাধারণত এই জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলোর মাঝে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা ইত্যাদি। তাই ডেঙ্গু প্রতিরোধে হতে হবে সচেতন। বাড়ির আশেপাশের ঝোপঝাড় আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করাও সম্ভব।
5: ভাবি, ও ভাবি,
6: রাবু রে,
5: অনেক কষ্ট হইতেছে।
6: আরে রাবু, তোর ভাই কই?
5: এখনো ফিরে নাই।
6: তার 8টা বাজে, শেষ হয় না।
5: যানবাহন না পাওন যায় মোবাইলে,
6: এই কারণে তো তোর বাইরে বলছি।
5: বাবা এখনো ঘুমায়নি। জি বাবা।
7: বৌমার কি বেশি কষ্ট হইতেছে?
5: হ্যাঁ বাবা।
7: আচ্ছা ঠিক আছে, আমি যাই। দেই মনর মাদাই রে নিফাই,
5: এই ম্যাগ বৃষ্টির মধ্যে
7: কোন সমস্যা নাই। এইখানে দুইটা মানুষের জীবনের প্রশ্ন। গাদাটা তো আবার আমার কোনো কথাই পাত্তা দেয় না।
8: বাবা বাবা,
7: আরে আগে ভিতরে যাইয়া দেখ বৌমার কি অবস্থা।
8: জি জি বাবা।
5: একটু কম লাগতেছে।
8: এই তো বেদনা কমে গেছে। খালি খালি তুমি আমারে বকা দিলে
7: বাবা। চুপ কর,
9: লক্ষণ বেশি ভালো না, বেদনা উঠে আবার কমে।
8: কমলে সমস্যা নাই।
7: আবার কথা কয়।
9: আচ্ছা বৌমা, তোমার কি মনে হয়?
5: বাবা আপনি হইয়া পড়েন গিয়া, আমার কপালে যা আছে তাই হইব।
8: কথা ঠিক।
7: এই কথা ঠিক মানে কি? মানে কি
8: না মানে বাবা, ইয়ে বৃষ্টি কমে গেছে, আমি গিয়া মনার মা দাইরে নিয়া।
9: খারা যাবি, পরে যাবি, আগে আমার কথা হইন না।
8: জি,
9: এক মনার মা দাই ছাড়া আর নাই কেউ এই অঞ্চলের ভরসা। মনার মা অথচ ধাত্রীবিদ্যার কোনো ট্রেনিং নাই তার। বারবার কইছি বৌমারে নিয়া অন্তত উপজেলার যে কোনো সরকারি হোক বেসরকারি হোক কোনো মাতৃ সদনে যা। বুইরা হয়েছি দেখ, তুই আমার কোনো কথার দাম ইতাস না।
5: না বাবা।
9: হ্যাঁ আমি বুঝি বুঝি, অথচ শুধুমাত্র এই দিন হাসপাতালের অভাবে রাবুর জন্মের সময় তোমার শাশুড়িরে বাসান গেল না। অহন তো হাসপাতালের অভাব নাই, কত রকমের হাসপাতাল আছে, মাতৃ সদন আছে, শিশু সদন আছে, ওইসব জায়গায় গেলেই প্রসূতি সেবা পাওয়া যায়। আরে আজকাল বাড়িতে ডেলিভারি করাইবার ঝুঁকি লয় কোন ব্যাপ করে?
8: কি হয়েছে গো?
5: ভাবি আবার শুরু হয়েছে।
8: না আর বাড়িত না, আর বাড়িত না।
4: প্রিয়শ্রোতা, ঘড়ি কাঁটা বলছে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে জানিয়ে দিই, আজকে সুখী সংসার অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি শামীমা নাসরিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
10: শাহিদা মঞ্জুরি।
11: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী বরিশাল সফরে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী। গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান। জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনে প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না, ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে 200 মেগাওয়াটে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। হরমুজ প্রণালীর উপর ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ের নিয়ন্ত্রণ দাবি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, সংঘাতে পরিণতি হবে ভয়াবহ, সতর্কতা জাতিসংঘের। এবং ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু আগামীকাল রাতে। প্রথমটিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ সহ দিনব্যাপী এক সফরে বরিশালে ব্যস্ত সময় পার করেন। তিনি আজ বরিশালে গৌর নদীর সরিকল বাড়জোর খালপাড়ে নারিকেল ও নিম গাছে চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার সকালে বরিশালের গৌর নদীতে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ BNP নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী গৌর নদীর সরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান দেশকে সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী গাছ লাগানোর পাশাপাশি গাছের প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান।
3: মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে উঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন।
2: এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। আগামী এক বছরের মধ্যে দেশের 41 লাখ নারী ফ্যামিলি কার্ড হাতে পাবেন উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান BNP সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে BNP কোনো বাধাই মানবে না।
3: আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আমরা একটি কথা বলি যে আমরা করব কাজ গর্ব দেশ সবার জন্য। সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ। আমরা বলি করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ সবার জন্য বাংলাদেশ, সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই।
2: পরে প্রধানমন্ত্রী বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পায়ে হেঁটে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এ সময় সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তিনি জঙ্গলের ভেতরে মহড়ারত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে।
4: বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে।
2: এক পর্যায়ে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এছাড়াও প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরে 30 গোডাউন বধ্যভূমি এলাকা ও 30 গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এই সময় দেওয়া বক্তৃতায় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে প্রত্যেক নাগরিককে মিলেমিশে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের জনগণ একসাথে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, 24-এ স্বৈরাচারকে হটিয়েছে, এখন দেশ গড়ার পালা। এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি পুরোপুরি কমে গেলে পরিস্থিতি আরও উন্নতি হবে। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
5: প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তৈরি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সোমবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম জেলায় 176টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে 415টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে 16,821 জন আশ্রয়কেন্দ্রে রয়েছে। জেলায় 13,860টি বসতবাড়ি, 374টি শিক্ষা প্রতিষ্ঠান, 1,320 কিলোমিটার সড়ক, 145টি সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত 460 মেট্রিক টন চাল, নগদ 41,50,000 টাকা বিতরণ করা হয়েছে। এদিকে রাঙামাটিতে গত 2 দিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সোমবার সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম ও বিলাইছড়ির ফারুয়া বাজারের পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র। রাঙামাটি জেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে নিয়মিত 3 বেলা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া পুরো জেলায় বিভিন্ন স্থানে এ পর্যন্ত 131টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। এদিকে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর 4 পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 2 দিনে সুরমা কুশিয়ারা অববাহিকায় নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে। সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আজও সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বড় একটি অংশ জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টি ও জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হয়, ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা ব্যাপক দুর্ভোগে পড়ে। বৃষ্টির কারণে নগরীর গ্রিন রোড, তেস্তুরিবাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি 27 ও 32, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশি এবং উত্তরায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যে এলাকা থেকে গতকালে বৃষ্টির পানি নামতে পারেনি সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর কোথাও যেন কোন রোগী চিকিৎসা বঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ঔষধ, স্যালাইন, এন্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার বিষয়ে মায়েদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: সোমবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত সাস্টেইনিং প্লে লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটেরিয়ান কনটেক্সট উদ্যোগের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সরকার জেলা ও উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে। এছাড়াও চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথোলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন
7: স্বাস্থ্যমন্ত্রী। Up to the Upojala Hospital. You will be happy to hear that from my speech in the last week under the instruction of our Honorable Prime Minister Janab Tariq Rahman. We are going to extend the kidney dialysis system. 50 bed in the District Medical College Hospital dialysis, 10 dialysis beds in the District Hospital and 10 dialysis beds in the Upojala level hospital to give the dialysis service to the people of our country. We are going to establish the pathology laboratories in each and every Upojala hospital by this year and we are going to import the equipments this month.
6: Shastomontri bolen deshe ostropacharer madhye shontaner jonmer har barche ma o shishuder shastho surokkhay ebong shabhabik prokriyay shontan jonmo o nirapod prosob nishchit korte bishesh uddog neoa hoyeche boleo janan shastomontri. Ei lokkhe sarkar prosuti shebay bishesh proshikkhon prapto peshadar midwife ebong porichorjakari niyog debe.
7: We are taking the measures. Our midwives, our caregivers with a box of screening machine help, they will visit every home and we are going to start a tremendous family planning program from the end last of this next month.
6: জনসংখ্যার বৃদ্ধির হার উদ্বেগজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, এই হারকে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার দেশব্যাপী জোরদার জন্ম নিয়ন্ত্রণ অভিযান শুরু করবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি কনৌজ শিকদার। নৌ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পের কনসেশন চুক্তি বাতিল বা পুনঃ আলোচনার কোন পরিকল্পনা সরকারের নেই। তিনি আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, 2030 সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত 30% ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ এর উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজন ক্ষমতা এবং উদ্যোক্তার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাজধানীর ঢাকা 416 বছর পূর্তি এবং ঐতিহাসিক 1 আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে আগামী 31 জুলাই থেকে 7 আগস্ট 2026 পর্যন্ত সপ্তাহব্যাপী হৃদয়ে ঢাকা শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর নগরভবনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 আগস্ট লালবাগ কেল্লায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকের কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে 200 মেগাওয়াটে দাঁড়িয়েছে। আজ কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কেন্দ্রের 5টি ইউনিট থেকে আজ সকাল 9টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে 206 মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে গুলশানে কাতার দূতাবাসে গিয়ে রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের কর্তৃত্ব দাবি করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বৃদ্ধি পেয়েছে। ইরান আজ বাহরাইন, কুয়েত, ওমান ও জর্ডানে হামলার দাবি করেছে। ইরানের দক্ষিণ উপকূলে ওয়াশিংটনের পুনরায় বোমাবর্ষণের জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলার কথা জানিয়েছে তেহরান। এই উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, এই সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চলতি গ্রীষ্মকালীন তৃতীয় দফা অব্যাহত তাপপ্রবাহে বিপর্যস্ত পশ্চিম ইউরোপ। বিধ্বংসী এই তাপপ্রবাহের কারণে ভয়াবহ দাবানল সৃষ্টি এবং তাপজনিত কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি হচ্ছে। ফ্রান্সে আজ প্যারিসের কাছে একটি ঐতিহাসিক বনে দাবানল ছড়িয়ে পড়ে। স্পেনের আলমেরিয়ায় প্রলয়ংকারী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 13-তে পৌঁছেছে এবং এখনও 10 জন নিখোঁজ রয়েছে। এই চরম ভাবাপন্ন আবহাওয়ায় জার্মানিতে ফসলের ক্ষতি ছাড়াও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হ্রাস এবং গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিবেশী দেশ ইতালিতে চলতি সপ্তাহে 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ডের সম্ভাবনা রয়েছে। ব্যাংককের জনপ্রিয় একটি পানশালায় গত মধ্যরাতে অগ্নিকাণ্ডে 27 জন নিহত এবং 63 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নি নির্বাপন কর্মীরা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পরেও এই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথমে সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মোকাবেলা করবে। আগামীকাল যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ম্যাচটি শুরু হবে। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। হকি। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র এএইচএফ কাপ নারী হকিতে বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত দশটায় খেলা শুরু হবে। এর আগে গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে 6-0 গোলে হংকং চায়নাকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে আগামী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী বরিশাল সফরে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী। গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান। জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না। ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে 200 মেগাওয়াটে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। হরমুজ প্রণালীর ওপর ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ের নিয়ন্ত্রণ দাবি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, সংঘাতের পরিণতি হবে ভয়াবহ, সতর্কতা জাতিসংঘের। এবং ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু আগামীকাল রাতে। প্রথমটিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শারমিন রহমান। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবন চত্বরে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান ও সংসদ পরিচালনার স্মৃতি বহনকারী এই প্রাঙ্গণিক তাঁকে সায়িত করা হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংসদীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিচারপতি, আইনজীবী, সরকারি কর্মকর্তা এবং অসংখ্য সাধারণ মানুষ। সর্বস্তরের মানুষের অশ্রুসৃত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানোর মুহূর্তে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। গতকাল বিকেলে জাতীয় সংসদের টানেলে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও পরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের চোখে অশ্রু, কণ্ঠে মাগফিরাতের দোয়া ছিল স্পষ্ট। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানাজায় অংশগ্রহণ করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক বর্ষীয়ান ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ কর্মজীবনে আইন, সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মূলত আইন পেশায় যুক্ত হয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন এবং ধীরে ধীরে জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে আসীন হন। তাঁর আইনজীবী হিসেবে খ্যাতি ছিল দৃঢ় যুক্তি, স্পষ্ট বক্তব্য এবং ন্যায়বোধের জন্য। তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তাঁর দক্ষতা ও প্রজ্ঞা সংসদ পরিচালনায় বিশেষভাবে প্রশংসিত হয়। সংসদীয় গণতন্ত্রের শৃঙ্খলা বজায় রাখা, বিতর্ককে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কার্যকর। তাঁর নেতৃত্বে সংসদে বহু গুরুত্বপূর্ণ বিল পাশ হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যায়। 2001 সালে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনের সময় তিনি রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট ছিলেন। তাঁর এই ভূমিকা প্রমাণ করে যে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং রাষ্ট্রপরিচালনায়ও দক্ষ ছিলেন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের রাজনৈতিক জীবন ছিল বিএনপির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং দলের নীতি আদর্শ প্রচারে সক্রিয় ছিলেন। তাঁর রাজনৈতিক অবস্থান ছিল গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয় এবং বিএনপি আজ একদিনের শোক পালন করছে। দীর্ঘ সংসদীয় জীবনে তিনি সংসদ পরিচালনায় যে দক্ষতা ও নিষ্ঠা প্রদর্শন করেছেন, তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার 12 জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সংসদ চত্বরে তার দাফন সম্পন্ন হওয়া একটি প্রতীকী ঘটনা, যে অঙ্গনে তিনি বহু বছর ধরে সংসদ পরিচালনা করেছেন সে স্থানে তাকে শায়িত করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে এক গভীর আবেগের সৃষ্টি হয়। তার সহকর্মীরা বলেন তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের এক নিবেদিত প্রাণ অভিভাবক। তাঁর প্রজ্ঞা ও নেতৃত্বের অভাব পূরণ করা কঠিন হবে। প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে তাঁকে তার কর্মময় জীবন নিয়ে আলোচনায় জাতীয় রাজনীতিতে তার অপরিহার্যতা স্পষ্ট হয়ে উঠেছে। এই পর্যালোচনা থেকে এটা বলা যায়, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে জাতি হারাল এক প্রজ্ঞাবান নেতা, একজন দক্ষ আইনজ্ঞ এবং সংসদীয় গণতন্ত্রের এক অবিচল অভিভাবককে। তাঁর বিদায়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তবে তাঁর আদর্শ, প্রজ্ঞা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর প্রতি জাতির শ্রদ্ধা ও ভালোবাসা প্রমাণ করে যে তিনি ছিলেন সত্যিকার অর্থে জনগণের নেতা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, গীতিকার রফিকুর রশিদ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, গীতিকার রফিকুর রশিদ। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা।

দেশাত্মবোধক গানটি শুনলেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, গীতিকার রফিকুর রশিদ। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন রূপারানী সাহা, গীতিকার মুখলেসুর রহমান বাবলু। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা 1:05। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। চাষাবাদ, কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন রোজি ইসলামের কণ্ঠে দুপুর 12:30। রূপালী, ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মোহাম্মদ নওরোজ আলী ফরাজের কণ্ঠে দুপুর 12:20। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যে 6:10।

0: বাউলিয়ানা, বাউল গান নিয়ে অনুষ্ঠান বেলা দুটো বেজে ৩০ মিনিটে। লোকগীতি লোকগানের লোকগান শুনবেন তিথি বিশ্বাসের কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الأرض فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।